بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ বুধবার, 8-ই আশ্বিন, 1443 বঙ্গাব্দ, 11-ই রবিউল থানি, 1448 হিজরি, 23শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আনিকুল ফাতেশা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতে সকাল 8টার ইংরেজি সংবাদে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Bitar, broadcasting on the morning of Wednesday, the 8th of Ashid, the 11th of Rabiu Sani, and September the 23rd. The news read by Taslima Omar. First, the headlines. Prime Minister Tariq Rahman seeks global support for dignified Rohingya repatriation. Prime Minister and World Bank Chief discuss ways for expanding partnership of development projects. President stresses job-oriented education system to keep pace with rest of world. No new clinics or diagnostic centers to be approved near government hospitals, says Health Minister. Bus fares raised by 17 paisa per kilometer in line with fuel prices, informs Road Transport and Bridges Minister. United States, Denmark and Greenland have signed a new agreement on military cooperation in the Arctic. Now, on to the details. Prime Minister Tariq Rahman has sought support from the international community to ensure the dignified repatriation of Rohingyas to their homeland. He made the appeal when Julie Bishop, special envoy of the UN Secretary General on Myanmar, paid a courtesy call on him yesterday during his visit to New York to attend the 81st session of the United Nations General Assembly. During the meeting, the Prime Minister stressed the need for international cooperation to ensure the dignified return of Rohingyas and find a sustainable solution to the prolonged crisis. Meanwhile, Prime Minister Tariq Rahman and World Bank Group President Ajay Banga have discussed Bangladesh's development priorities and economic progress during a meeting at the United Nations headquarters on the sidelines of the 81st session of the United Nations General Assembly yesterday. Prime Minister's Assistant Press Secretary K.M. Nazmul Haq, briefing newsmen, said both sides exchanged views on further strengthening the World Bank's cooperation in Bangladesh's development activities and exploring new areas of partnership in the future. Besides, Prime Minister Tariq Rahman also held separate meetings with Bhutanese Prime Minister Dato Shering Tobgay and Maldives Vice President Uz Hussein Mohammed Latif on the sidelines of the 81st session of the United Nations General Assembly yesterday. The leaders discussed ways to further strengthen the existing friendly and cordial relations between Bangladesh and the two countries, as well as issues of mutual interest and regional and international cooperation. Meanwhile, Haitian Prime Minister Alix Didier Fils-Aime held a meeting with Prime Minister Tariq Rahman at the United Nations headquarters yesterday. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said that Prime Minister Tariq Rahman and World Bank Group President Ajay Banga have discussed ways to expand Bangladesh World Bank cooperation in development projects. He said this yesterday while briefing reporters following the meeting. Amir Khusro Mahmood Chaudhary said the discussions covered Bangladesh's economic situation, enhancing World Bank cooperation in various development projects, and addressing the country's energy challenges. President Mirza Fakhrul Islam Alamgir has stressed the need to prioritize technology, engineering and technical education to equip young people with skills suited to employment opportunities at home and abroad. He said this when a delegation led by Vice Chancellor of Pabna University of Science and Technology, Professor Abul Hasnat Muhammad Shamim, paid a courtesy call on him at Bangabhavan yesterday. During the meeting, the Vice Chancellor apprised the President of the university's overall activities. The President said the quality of education must be improved in line with the rapidly changing world, and students of the country must move forward. This is Bangladesh Betar giving you the news. Health and Family Welfare Minister Shardar Mohammed Shakawat Hussain has said no new private clinic or diagnostic center will be approved in the vicinity of government hospitals. He said this to newsmen after inspecting the Gajaria Upazala Health Complex in Munshiganj yesterday. The Health and Family Welfare Minister said The operations of existing approved facilities will also be regularly monitored. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam has said the government decided to raise bus fare by 17 paisa per kilometre despite a 20 taka per litre hike in fuel prices. He said this while speaking to newsmen at his office at the Secretariat yesterday. The minister said the fares were determined in consultation with transport owners, taking the realities of the transport sector into account. He said strict action would be taken to stop charging additional fare above the fixed rate. The United States, Denmark and Greenland have signed a new agreement on military cooperation in the Arctic. The deal was signed on the sidelines of the United Nations General Assembly in New York. It will allow the United States to expand its military presence in Greenland, an autonomous and resource-rich territory under Danish sovereignty. U.S. President Donald Trump says American and Iranian officials held a very good meeting at the United Nations. Iranian state media says Foreign Minister Abbas Araghchi also met U.S. Special Envoy Steve Witkoff, reinstating Tehran's conditions for reopening the Strait of Hormuz. Araghchi warned that European countries hosting U.S. military bases could be complicit in aggression. Meanwhile, Iranian media reported an explosion near Qasem Island in the Strait of Hormuz. The cause is not yet clear. Iran's military dismissed Trump's threats against Iran as domestic propaganda. Trump told the UN General Assembly he was considering whether to annihilate the Islamic Republic. Dhaka Meteorological Office says the depression over West Central Bay and adjoining Northwest Bay moved northwestwards and intensified into a deep depression over the same area at 9 p.m. yesterday, about 875 kilometers southwest of Chattogram, 850 kilometers southwest of Cox's Bazar, 695 kilometers southwest of Mongla, and 720 kilometers southwest of Paira. It is likely to move west-northwestwards further and cross North Andhra Pradesh, South Orissa coasts of India by midnight tonight. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 km of the deep depression center is about 50 km per hour, rising to 60 km per hour in gusts or squalls. Sea will remain moderate near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman seeks global support for dignified Rohingya repatriation. Prime Minister and World Bank Chief discuss ways for expanding partnership of development projects. President stresses job-oriented education system to keep pace with rest of world. No new clinics or diagnostic centres to be approved near government hospitals, says Health Minister. Bus fares raised by 17 paisa per kilometre in line with fuel prices, informs the Road Transport and Bridges Minister. United States, Denmark and Greenland have signed a new agreement on military cooperation in the Arctic. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সরকারি কাজে আবেগ নয়, বিবেক দিয়ে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। তিনি গতকাল মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজে জড়িত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আসতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে সততা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সৎ ও যোগ্য সরকারি কর্মকর্তাদের কাউকে ভয় পাওয়ার কারণ নেই। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ আলী হালিমা আর্লি, জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা শামীম কবির ও প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন 2026 গতকাল খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, গত 30-40 বছর ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগে উপকূলীয় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবার দুর্যোগের পর ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি, ফলে ভবিষ্যতে পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। কেসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল থেকে বাস্তুচ্যুত হয়ে খুলনা শহরে আসা মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে শিশুদের শিক্ষা, স্যানিটেশন, নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থানের সংকট রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিকল্প কর্মসংস্থান, লবণ সহিষ্ণু ফসল উৎপাদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পুনর্বাসন পরিকল্পনা নিতে হবে। একটি বেসরকারি সংস্থা নির্বাহী পরিচালকের সভাপতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক, ইউনিসেফের খুলনা বিভাগীয় ফিল্ড অফিস প্রধান মোহাম্মদ হেলাল কায়সার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। এবারে এর ওপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বর্ষা এলেই বাড়তে থাকে ডেঙ্গুর ঝুঁকি। জমে থাকা স্বচ্ছ পানিতে ও ঝোপঝাড়ে এডিস মশার জন্ম হয়, ডেঙ্গু জ্বরের সংক্রমণ হয়। তাই চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এডিস মশার প্রজনন স্থল বাড়ির আঙিনা, ছাদ বাগান, ফুলের টব, পরিত্যক্ত পাত্রে কিংবা নির্মাণাধীন স্তরে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এসব নিয়ে সরকার ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছে। উপজেলা, ইউনিয়ন এমনকি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। দেবাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডক্টর আশরাফুজ্জামান বলেন,
3: ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য হাসপাতালের আশেপাশে যেসব স্থানে পানি জমে এবং যেসব স্থানে আগাছা জন্মে সেসব স্থান প্রতি শনিবার আমরা নিয়মিতভাবে এটা পরিষ্কার করি।
2: ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ে ডোবাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন শাহ বলেন,
4: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধে দেবাটা উপজেলায় প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বাজার যেখানে রয়েছে, যেখানে পানি জমে থাকে, যে স্থান থেকে ডেঙ্গু উৎপত্তি হয়, সেসব স্থান ধ্বংস করার জন্য ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
2: সাতক্ষীরা থেকে ফারুক মাহবুবুর রহমান, বাংলাদেশ বেতার খুলনা।
1: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির বিএমএড প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে যশোর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় গতকাল পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সভাগুলোতে বিএমএড প্রোগ্রামের পাশাপাশি এইচএসসি, বিএ, বিএসএস, সিএলপি, বিএজিএড এবং এমবিএ ইংলিশ প্রোগ্রামের সুবিধা, ভর্তি প্রক্রিয়া এবং পেশাগত মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্ট মাদ্রাসা অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমান আদালত গতকাল কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাজারে একটি সারের দোকানে অভিযান চালিয়ে ভেজাল সার বিক্রির অভিযোগে দোকান মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা বাজারে একটি বেকারিতে অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। খেলার খবর, ফুটবল। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজ মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় চাঁদপুর ফুটবল একাদশ টাই ব্রেকারে 5-4 গোলে মজমপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে সাতক্ষীরা কলারা উপজেলার কেড়াগাছি হাইস্কুল মাঠে কেড়াগাছি ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় মুকুন্দপুর ইমাজিং ক্লাব 4-0 গোলে এসএম ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতরাত 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার। দেশাত্মবোধক গান শুনবেন শিল্পী পূর্ণচন্দ্র মণ্ডলের কণ্ঠে, এবং গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই গানটির সাথে সাথে শেষ হলো দেশাত্মবোধক গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা প্রথমে শুনবেন শারমিন আক্তার শিমুর কণ্ঠে, কথা সাজিয়েছেন আব্দুল লতিফ ইমদাদুল এবং গানটির সুর করেছেন শেখ আলী আহমেদ।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন হিমাংশু মণ্ডলের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন এস এম হুসাইন বিল্লাহ, গানটির সুর সংযোজন করেছেন অপূর্ব রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন ফাতেমাতুল জোহরা ইম্মির কণ্ঠে, এবং গানটির কথা সাজিয়েছেন ও সুর সংযোজন করেছেন এ বি এম শওকত আলী।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন আকাশ রহমানের কণ্ঠে এবং গানটির কথা সাজিয়েছেন এস এম রুহুল আমিন এবং গানটির সুর সংযোজন করেছেন শেখ আব্দুস সালাম।

0: গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারে গানটি শুনবেন স্টাথ জাহান লিজার কণ্ঠে, কথা সাজিয়েছেন অশোক কুমার দে এবং সুর করেছেন তহিদ হাসান ফারুকী।

সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হল বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠানের আজকের আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলেক্স ডিডিএ ফিল আইমের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েন কাপলান সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যকার বৈঠকে বাংলাদেশ বিশ্ব ব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন। অর্থমন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্ব ব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এগুলোতে বিশ্ব ব্যাংকের সমর্থন থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাটের মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। গত অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে 3,879,51,00,000 টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংও। বন্দর কর্তৃপক্ষ বলছে, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কন্টেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। এই চুক্তির ফলে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা। শরতের মিষ্টি সকালে সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রূপালীর আয়োজন। প্রিয় শ্রোতা, আপনাদের পছন্দের কিছু গান নিয়ে এই মুহূর্তে সাথে রয়েছি আমি আনিকুল ফাতেশা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদের কথা হয়ে যাবে ফোনে। নতুন শ্রোতাদের উদ্দেশ্যে নম্বরটি জানিয়ে দিচ্ছি আরেকবার, 01974121970। এছাড়া বন্ধুরা, আপনাদের লেখা চিঠি রয়েছে আমাদের হাতে, চিঠির অনুরোধের গান প্রচার করব আমরা। বন্ধুরা, আমাদেরকে বেশি বেশি করে চিঠি লিখবেন, চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। প্রথমেই বন্ধুদের চিঠি দিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। চিঠি লিখেছেন প্রকাশ বিশ্বাস ট্যাংরাখালী বাজার থেকে, সাথে আছে স্বদেশ মল্লিক, কাকলি মল্লিক, দুঃখিত কাকলি মণ্ডল, ড্রাইভার মানিক, সুফল বিশ্বাস, টিউলি মণ্ডল, বিনয় শিকদার, অঞ্জন মজুমদার, রেজাউল সামাদ শেখ, সালাউদ্দিন লালন, কাশিম সর্দার, পলাশ সরকার, অসীম মণ্ডল ও প্রমিলা মণ্ডল, এবং সাথে রয়েছেন সুচিত্রা বিশ্বাস। বন্ধুরা সবাই মিলে শুনতে চেয়েছেন অশান্তি ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন জিঘাংসা ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শৈলকোপা ঝিনয়দহের বন্ধু।

0: পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন।
1: আমি আজ হারিয়েছি

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে নারে।
0: ও মা, মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিচে যাচ্ছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দিই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা, দাদা তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাব না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না।
1: আব্বা,
2: বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা।
1: আচ্ছা,
2: আমি আসতেছি এক্ষুনি।
1: আচ্ছা আব্বা।
3: মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয়, 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি, হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গ দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা, হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: যে এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে গানটি শুনবেন তুমি আমার প্রেম ছায়াছবি থেকে। আসিফের কণ্ঠের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মঠবাড়িয়া পিরোজপুর থেকে লাবণী আক্তার। বন্ধুরা, এর পরপরই কিন্তু আমরা আপনাদের সঙ্গে ফোনে নিযুক্ত হয়ে যাব। নম্বরটি আরেকটিবার জানিয়ে দিচ্ছি, 01974 121970।

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

0: শ্রোতা বন্ধুরা, কথা ছিল কথা হবার, ঠিক তাই কথা রাখতে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। দেখিনি প্রথম বন্ধু কে আছেন।
1: আসসালামু আলাইকুম আপু।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: আপু ভালো আছেন আপনি?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: আমি মোহাম্মদ হাফিজুর রহমান জর্দার, বরাকিয়া জমুরিয়া, খুলনা থেকে বলছি।
0: জি বলুন।
1: গান শুনতে চাই রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোরের গাওয়া বিশ্বনেত্রী ছায়াছবি থেকে। এই মনে আজকে শুধু তোমাকে পাওয়ার আশা, পৃথিবীতে আর কিছু নেই, আজকে শুধু ভালোবাসা। এই গানটি শোনাবেন দয়া করে, আর ভালো থাকবেন।
0: ঠিক আছে, সঙ্গে
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কে রয়েছেন ওপারে?
2: বীর আব্দুর রহমান, কাঁসপাড়ারি।
0: জি বলুন।
2: আমাজন ছবি দেখে আর দশের কম পায় আমাজন আমাজন এগাতে।
0: ঠিক আছে, সঙ্গেই থাকুন। কে রয়েছেন?
3: শুভ সকাল।
0: শুভ সকাল।
3: খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: জি দাদা বলুন, কেমন আছেন?
3: আমাকে গান শোনাবেন পাড়া বা ছায়াছবি থেকে, এন্ড কিশোর কনক সাপার কণ্ঠ। আমার জন্য তোমারে, তোমার জন্য গড়ে আছে গাড়ি ঘরে, ঈশ্বর আমার গাটি।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আমি জনি বলছি মন্ডপতলা মহেশপুর থেকে।
0: জি বলুন।
4: আমি বাবা কেন ঠাকুর ছায়াছবি থেকে গান শুনতে চাই।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। কে রয়েছেন ওপারে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
5: কথা বলতেছি শৈল গোপাল ঝেনেদা থেকে, ড্রাইভার মানিক।
0: জি,
5: এই মুহূর্তে গানটা শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শৈল প্রকাশ বিশ্বাসের গানটা খুব ভালো লাগেছে। সন্দেশ মল্লিক আমাকে সাইকেল চলে গেছে, তো সে শুনেনি। আচ্ছা, বোধহয় বিদায় ছবির যে কোনো একটা গান শোনাবেন আপনার পছন্দ মতো। বোধহয় বিদায়।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।
6: আমাকে গান শোনাবেন প্রেম বড় ছবি থেকে, কুমার বিশ্বজিৎ ও ডলি শান্তিনের কণ্ঠে, মঞ্চুরি ছাড়া কাজ নেই।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। কে রয়েছেন ওপারে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি জি বলুন। আরেকবার বলবেন ছবির ছায়াছবির নামটি, আরেকবার বলবেন। অধিকার চাই। ঠিক আছে, সঙ্গে থাকুন। কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম,
7: কেমন আছেন?
0: জি আমরা সকলে ভালো রয়েছি, কে বলছেন?
7: কথা বলছি মোহাম্মদ আব্দুর রউফ, জয়ন্তী বাড়ি, সাধারণপুর, বগুড়া থেকে।
0: জি বলুন।
7: কুলি আর গানের কথা হলো রঙিন রঙিন দুনিয়াতে আসছে আসি কালকে না, হাসি গানে পুষ্টি করে যায় বলো তারা দাদা, এই গানটা শুনে।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। কে রয়েছেন পারে?
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
8: আব্দুল মজিদ বলছি, সজিগাড়ি কৃষ্টি আছে।
0: জি বলুন।
8: গুলাগুলি ছবিতে রুনা লায়লা অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে ওই গানটা শোনা।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। জি আমরা সকলে ভালো রয়েছি। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমরা সকলে ভালো রয়েছি।
9: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলের, রানাগ্রাম ছোট পেঙ্গুইন থানা বড়াগ্রাম জেলা নাটক থেকে।
0: বলুন,
9: তোমাকে গান শোনাবেন নয়নের আলো ছায়াছবি থেকে এন্ড অফিসিয়াল কন্ঠে। আমার সারা দেহ খেয়ে মাটি, চোখ দুটো খেয়েও না।
0: ঠিক আছে বন্ধু, আমাদের সাথেই থাকুন। আসলে আপনাদের পছন্দের গান শোনানোর জন্যই তো আমরা এখানে রয়েছি। কে রয়েছেন ওপারে?
10: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
10: বাবা, আমি গোলখালি কোয়ার্টার থেকে সেক্টর রাওয়াল বলছি।
0: জি বলুন।
10: আমাকে গান শোনাবেন সোহেল নাম মির জায়না, শিল্পী তপন চৌধুরী ও মিতালী মুখার্জি।
0: ছায়াছবির নাম কি?
10: এত ভালো বেসনা আমায় বিনিময়ে আমি কি দেবো তোমায়।
0: ছায়াছবির নামটি আরেকবার বলবেন।
10: মির জায়না, মির জায়না। আমার সাথে আছে ফটোগ্রাফার দাদা।
0: ঠিক আছে, সঙ্গেই থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে থেকে এই মুহূর্তে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে ফোন ইন থেকে, যদিও আমরা পরবর্তীতে আবারও কখনো আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। আপনারা এখন যে গানটি শুনবেন, ছায়াছবির নাম ও প্রিয়া তুমি কোথায়, শিল্পী ডলি সায়ন্তনী ও এন্ড্রু কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাজীপাড়া ভেড়ামারা থেকে বুলবুল আহমেদ।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। এবারে শুনবেন বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে মুজিব পরদেশীর কণ্ঠের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে লুৎফর জোয়ারদার।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন মন মানে না ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাঁপার কণ্ঠে। আর গানটি শুনতেছে অনুরোধকারী শ্রোতা উল্লাগ্রাম ডুমুরিয়া থেকে কাশিম সর্দার।

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ ভাইরো রাগে সেতার বাদন শুনবেন শিল্পী রাহিমা মাহমুদ। রাগ ভাইরো।

0: এতক্ষণ ভাইর রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন রাহিমা মাহমুদ। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং এখানেই শেষ হল।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম আমি আনিকুল ফাতেশা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম আমি আনিকুল ফাতেশা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আনিকুল ফাতেশা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসু শেরিং তুবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ওজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএফিল আইমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালেহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জুয়েন কাপলান সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর প্রথম দিনে সার্বিক কার্যক্রম তুলে ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিশ্ব ব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অর্থমন্ত্রী জানান, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে তা বাস্তবায়নে সমর্থন ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে 3 ঘণ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন। তবে এর আগে মঙ্গলবার জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কোনো প্রকার চুক্তিতে উপনীত না হলে তিনি দেশটিকে নির্মূল করে দিতে পারেন। একই সঙ্গে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে হামলা কিংবা শান্তি চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টি নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ওর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। কথিকা শুনবেন দুপুর ১২:১৫, জীবন্তিকা শুনবেন বেলা ২:৫০। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১:০৫। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান শুনবেন সন্ধে ৬:১০। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২:২০ ও বেলা ২:৩০। গিটার বাদন শুনবেন দুপুর ১২:৩০। পল্লীগীতি শুনবেন দুপুর ১২:৪০। পাঞ্জু শাহের গান শুনবেন বেলা ২:৪০। দেশের গান শুনবেন বিকেল ৪:৫০। ছায়াছবির গান শুনবেন বিকেল ৩:০৫ ও বিকেল ৪:০৫। পাঁচ মিশালি গানের অনুষ্ঠান শুনবেন বিকেল ৩:৩০। এছাড়াও এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯:০০। অনুষ্ঠান পরিস্থিতিটি শুনবেন।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহদিন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় বিমুখ হয়ে পড়েছে। এ কারণে কিছু সামাজিক ব্যাধি তৈরি হয়েছে, মোবাইল ফোনে আসক্তি এবং সমাজে মাদকের প্রসার ঘটেছে। তিনি গতকাল খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা 2026-এ প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসতে হলে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে, অন্যদিকে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সুস্থ মন ও সুস্থ শরীর গঠনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল গাফফার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ আলী, আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম ও শিক্ষক সমিতির সম্পাদক প্রফেসর শেখ আইরিন মুজিব সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা গতকাল বন্দর অডিটোরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি জানান, 2025-26 অর্থ বছরে বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3,478,70,00,000 টাকা। এর বিপরীতে আয় হয়েছে 3,879,51,20,000 টাকা। আয় বেড়েছে 408,26,00,000 টাকা, অর্থাৎ 11.76%। চেয়ারম্যান বলেন, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কন্টেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক এক মত বিনিময় সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে রুফটপ সোলার স্থাপনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও ওজোপাড়িগড় নির্বাহী প্রকৌশলী সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা খান বাহাদুর হাসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক ও মোটিভেশনাল ক্যাম্পেইন গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে নিরাপদ চলাচল, সড়ক নিরাপত্তা এবং পথচারী ও চালকদের দায়িত্বশীল আচরণ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক শফিকুল ইসলাম এ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং নিরাপদ সড়ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরি প্রস্তুতির সভা গতকাল খুলনা মহানগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী 26 সেপ্টেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর সিএসএস আফা সেন্টারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে গতকাল সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। খুলনা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্লাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার, কনসালটেন্ট ও ফিজিওথেরাপিস্ট, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট, ঢাকার অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর ও এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 38 জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার, স্পেশাল সিটিং চেয়ার বিগ হুইল, স্পেশাল সিটিং চেয়ার কাস্টার হুইল, স্টাইডিং ফ্রেম, দুই চাকা বিশিষ্ট ওয়াকার সহ 127টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে তার জীবন ও কর্ম সম্পর্কে বলছেন মুফতি সাহিদ হুসাইন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। ইয়াজদহম একটি ফার্সি শব্দ, এর অর্থ হলো ১১। হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ৫৬১ হিজরি সনের ১১ রবিউস সানি তারিখ ইন্তেকাল করেন। প্রতি বছর এই তারিখে তার রুহের মাগফিরাতের স্মরণে ইসালের সোয়াবের নিয়তে ফাতেহা পাঠ করা, দোয়া করা, এটাকেই ফাতেহাই ইয়াজদহম বলা হয়। শায়খ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার বাবা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলীর বংশধর। মা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাক নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ছোটবেলা থেকে বাবা মারা গেলে মায়ের কাছে শৈশব পার করেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। সেই কালের বিদ্যা নগরী ছিল বাগদাদ। ৪৮৮ হিজরিতে ইসলামের জ্ঞান অন্বেষার জন্য তিনি বাগদাদে গমন করেন। যাবার সময় মা অত্যন্ত আদর করে ৪০টি স্বর্ণমুদ্রা তার হাতে তুলে দেন। অল্পদিনে এসে অর্থ ফুরিয়ে গেলে তীব্র অর্থ সংকটে দিন কাটাতে থাকেন। একদিনের ঘটনা তিনি বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় নদীর তীরে বেরিয়ে পড়তাম। সেখানে থেকে বিভিন্ন গাছের পাতা, পড়ে থাকা ফলের খোসা এবং কাটাযুক্ত এক প্রকারের সবজি খেয়ে দিন কাটাতাম। বাগদাদে তখন দুর্ভিক্ষ চলছে। কয়েকদিনের একটানা অনাহারে আমি নদী তীরে বেরোলাম। দেখি অন্য অনেকেই সেদিন আমার আগে চলে গিয়েছে, গাছের পাতা, ফলের খোসা ইত্যাদি সংগ্রহ করছে। সংকোচে সেদিন কিছুই সংগ্রহ না করে শহরে ফিরে এলাম। রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা থেকে কিছু কুড়াতে গেলে সেখানে অনেক মানুষকে দেখতে পেলাম। ফলে শূন্য হাতে আমি একদিন মসজিদে যেয়ে উঠলাম। ক্ষুধার যন্ত্রণা, ক্লান্তি আর দুর্বলতা নিয়ে এক কোণে বসে পড়লাম। আমি তখন বাস্তবিক অর্থেই মৃত্যু অভিমুখী একজন যাত্রী। এই সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলামী জ্ঞান অর্জনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন এলমে হাদিস, এলমে ফিকাহ, এলমে তাফসির বিষয়ে অধ্যাপনা করেন। তার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকাহ শিক্ষা গ্রহণ করে সে সময় বহু আলেম তৈরি হয়। আত্মপীড়িত ও দুর্গত মানুষের সেবা ছিল তার চরিত্রের অন্যতম ভূষণ। তিনি বন্ধু বৎসল, বিনয়ী, মিষ্টভাষী এবং অমায়িক চরিত্রের অধিকারী ছিলেন। সম্মানিত শ্রোতা, আমাদের সকলের একথা স্মরণ রাখা প্রয়োজন, ইসলামী শরীয়তে জন্ম দিবস ও মৃত্যু দিবস পালনের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। নবী রাসূলগণ, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। যে কোনো মুমিন মুসলমান মৃত্যুবরণ করলে জীবিত ব্যক্তিরা তার জন্য কি কি আমল করতে পারে, এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যেমন, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়াকে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমার আল্লাহ, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা এবং সকল ইমানদারদেরকে ক্ষমা করুন। এজন্য যত মোমেন মুসলমান দুনিয়ার থেকে চলে গেছেন, জীবিতদের দায়িত্ব হল তাদের জন্য আল্লাহ তালার কাছে মাগফেরাত কামনা করা, দোয়া করা। মৃত ব্যক্তির জন্য দান সাদাকা করা, নফল হজ করা, নফল উমরা করা, নফল কুরবানি করা, নফল রোজা রাখা, পবিত্র কোরআন তেলাওয়াত করা, যে কোনো প্রকার নেক আমল করা, বছরের একটি নির্দিষ্ট দিনে কারো মৃত্যু দিবস পালন করা ইসলামী শরীয়ত কখনো উৎসাহিত করে না, বরং বছরের যে কোনো দিন যে কোনো সময় নেককার বুজুর্গদের জীবনী আলোচনা করা যায় এবং তাদের জন্য ইসালে সওয়াব করা যায়। তাই আমাদের সকলের উচিত সুন্নত পদ্ধতিতে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জন্য যে কোনো দিন যে কোনো সময় তার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের আমল করা, যে আমলের কথা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে তার জীবন ও কর্ম সম্পর্কে বললেন মুফতি সাইদ হুসাইন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী শাহানা আফরোজ চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন গিটার বাদন, প্রথম শিল্পী শাহ আলম বাদল।

আপনারা পরপর দুখানি গিটার বাদন শুনলেন। শিল্পী ছিলেন শাহ আলম বাদল ও সোমা ঘোষ। বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী গীতি শোনার। শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান, কথা সাজিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম।

আপনারা পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম। গীতিকার কাজী নজরুল ইসলাম।

আপনারা এতক্ষণ শুনছিলেন আল্লাহ পাকের শানে হামদ। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা 1টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: তরঙ্গ।
1: কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টির শরতের সকাল পেরিয়ে আমরা এই শুভ দুপুরে আপনাদের অনুরোধের পছন্দের গানের সুরে ভাসতে এই আয়োজনের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি হেরা ইয়াগতি। আজকের আয়োজনে আরও যারা সাথে আছেন, অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন অভিজিৎ মণ্ডল। আপনারা যারা অপেক্ষায় আছেন আপনাদের অনুরোধের গান শোনার জন্য, হ্যাঁ বন্ধুরা, 019-7412-1970 নম্বরে আপনাদের অনুরোধ জানাতে পারেন এবং শুনব আপনার ভালো লাগার গানটি আমরাও। এবং প্রথম অনুরোধকারী আছেন অঞ্জন, রামপাল বাগেরহাটের বন্ধু। তিনি শুনতে চেয়েছেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে ছায়াছবি দি রেইন।

বাগেরহাট রামপালের বন্ধু অঞ্জনের অনুরোধে গানটি শুনলাম। এবারে শুনব ছায়াছবি প্রাণের চেয়ে প্রিয়, শিল্পী এন্ড্রু কিশোর আর অনুরোধকারী লুৎফুজ্জোয়াদার, পাংশা রাজবাড়ির বন্ধু।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: ডেঙ্গু সচেতনতায় ডেঙ্গু স্পটটি শুনলেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনবেন নালিশ ছায়াছবি থেকে গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়, আর অনুরোধকারী জাফর পালোয়ান, কাকচিড়া বাজার, বরগুনা।

বন্ধুরা, এবারে সেই কাঙ্ক্ষিত সময়। হ্যাঁ বন্ধুরা, 01974121970 নম্বর শুনব আপনাদের নতুন গানের অনুরোধ। আশা করি আপনারা প্রস্তুত আছেন আপনাদের নাম, ঠিকানা এবং কোন গানটি ভালো লাগে সেটা জানানোর জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ বলুন। পালামের কণ্ঠে। আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, 01974121970 নম্বরে শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ।

0: হ্যাঁ বন্ধু, আপনারা যারা নতুন গানের অনুরোধ জানাবেন অবশ্যই এই মুহূর্তে আপনাকে জানাতে হবে। এবং হ্যাঁ, দেখি এবার কি আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: কথা বলছি আনোয়ার হোসেন।
0: আনোয়ার হোসেন জি বলুন।
1: ফাজিলপুর থানা মাদারগঞ্জ জেলা জামালপুর।
0: হ্যাঁ, জামালপুরের বন্ধু। হ্যাঁ বন্ধু বলুন।
1: জি, আমার অনুরোধের গান শোনাবেন কাশেম মালা ছবির সাবিনা ইয়াসমিন, তোমরা ভিক্ষা দাও দেশবাসী, তোমরা ভিক্ষা দাও।
0: হ্যাঁ বন্ধু, সাথেই থাকবেন বন্ধু এভাবেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ,
0: আলহামদুলিল্লাহ। জি আশরাফ ভাই,
1: আমি গান শুনতে চাই ফুলের মতো বউ, ফুলের মতো বউ ছবি থেকে তোমার কিছু দিকের করতে আমার মতো লোক তোমার বড় প্রয়োজন।
0: হ্যাঁ বন্ধু আসলে,
1: শোনাবেন
0: হ্যাঁ আপনি ভালো থাকবেন, আর আপনাদের মতো শ্রোতাও আসলে আমাদের অনেক প্রয়োজন বন্ধু। হ্যালো, হ্যাঁ আদাব, কি বলছেন? খোকন চন্দ্র, হ্যাঁ দীঘলহাট পাংশা রাজবাড়ি। হ্যাঁ জি, আশা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আপনার গান কিন্তু আজকে তালিকায় আছে। হ্যাঁ বন্ধু, আপনি আমাদের রোজকার বন্ধু। হ্যাঁ সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ। জি ভালো থাকবেন। হ্যাঁ এবার দেখি কে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: আপু কথা বলছি ফুলমালা বেতার শ্রোতা সংঘের সভাপতি।
0: হ্যাঁ,
1: ফকির মুস্তফা কামাল পাশা।
0: জি,
1: আমার গ্রাম হলো কালাদহ পণ্ডিত মাস্টার বাড়ি,
0: কালাদহ
1: ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ।
0: বলুন। হ্যাঁ বন্ধু, অনুরোধটি করুন। হ্যাঁ বন্ধু, একটু কথা কেটে গেছে, এক জীবনে মিটবে না স্বাদ, কিন্তু ছায়াছবি আর শিল্পীর নামটা একটু বলুন। হ্যাঁ প্রেম পিয়াসী, জি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ ফকির মুস্তফা কামাল পাশা ভাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। বাবুখালী মাগুরা। হ্যাঁ বন্ধু, অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: আমি মোহাম্মদ সালাম বলছি, এলাকা
0: পুলনা। হ্যাঁ অবশ্যই করুন। জি আচ্ছা বন্ধু, হ্যাঁ আপনার দুজনের নামেই আমি তালিকাবদ্ধ করে নিচ্ছি, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন?
3: কথা বলছিলাম প্রবীর কুমার।
0: হ্যাঁ প্রবীর দা বলুন।
3: পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া থেকে। আমাকে গান শোনাবেন হৃদয় আমার ছবি থেকে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, যদি তুমি থাকো পাশে এ জীবন হবে মধুময়, এই শিরোনাম।
0: হ্যাঁ বন্ধু, আসলে শ্রোতারা আমাদের সাথে থাকলে আমাদের অনুষ্ঠানটাও আরো সুন্দর হয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আব্দুল সামাদ, হ্যাঁ দৌলতপুর কুষ্টিয়ার বন্ধু। কোনটা? হ্যাঁ বন্ধু, আচ্ছা হ্যাঁ বন্ধু, সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন।
3: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধামারা থেকে আপু। ছায়া ছবির নাম স্বামী স্ত্রীর যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ ছায়া ছবি থেকে কণ্ঠশিল্পী আনলো দিছে গানের কথা। জন্ম দিয়েছো আমাকে ও গো মা, তুমি প্রিয় মা,
0: হ্যাঁ বন্ধু সাথেই থাকবেন। স্বামী স্ত্রীর যুদ্ধ কেটে আমরা চাই না, মা এবং পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। হ্যালো,
4: নমস্কার,
0: আদাব, কে বলছেন?
4: আমি কামারখোলা দাকোর থেকে সমরেশ ভাই বলছি।
0: সমরেশ, হ্যাঁ বলুন।
4: বলছি ইন্দ্র কিশোরের
0: জি
4: ডাক দিয়েছেন দয়াল আমারে এই গানটা শোনাবেন ওই চার ছবি থেকে।
0: হ্যাঁ ডাক দিয়েছেন দয়াল আমারে। হ্যাঁ বন্ধু সাথেই থাকবেন। আচ্ছা আমার একটা কি দুটো অনুরোধ নিয়ে চলে যাব গানে, দেখি আবার কে আছেন। হ্যালো,
5: নমস্কার দিদি।
0: হ্যাঁ আদাব, কে বলছেন বলুন?
5: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
0: হ্যাঁ বন্ধু আপনার গান কিন্তু আজকে আছে, জি বলুন।
5: ধন্যবাদ
0: জি।
5: আজকে গান শোনাবেন চাওয়া থেকে পাওয়া,
0: চাওয়া থেকে
5: ছবি থেকে কনক টাকা খালিদ হাসান মিল উৎকণ্ঠে,
6: কেমন
0: আছেন?
6: আমাকে গান শোনাবেন হচ্ছে
0: অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা এবার আমাদের শোনা হলো নতুন গানের অনুরোধ, এবার চলে যাবো আগের গানে। হ্যাঁ বন্ধু, এবারের অনুরোধকারী শেখ রেজাউল গোলখালি কয়রা খুলনার বন্ধু, তিনি শুনতে চেয়েছেন অবদান ছায়াছবি থেকে গান শিল্পী রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলম।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরে যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেশি, দরকার হইলে রাইত পর্যন্ত বেসুম।
1: পানি বেসা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেসতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়ামু। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা ল চাই, আই আই তাতে
0: চলো মা।
2: বচপন মহাম্রত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়ে এসো দেখি।
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন,
3: দেরি করে ফেলাল তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়া যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে দু ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোই যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়েই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: সুমিনা, কি হয়েছে, হাত কাটা গেছে? আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। হ্যালো দু সুমনা দে, পটি বান্ধা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখ
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: আসসালাম। মেম্বার সাহেব কি মনে করিয়া?
1: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
1: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাওন জুটে না।
1: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হইতে পারবো।
1: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোটো কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
1: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
1: হ্যাঁ,
2: প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। এবারে শোনাব সেই জনপ্রিয় গানটি, স্বজন ছায়াছবি থেকে শিল্পী অলকা ইয়াগনিক। আর শুনতে অনুরোধ করেছেন নন্দন প্রতাপ, খুলনার বন্ধু দীপঙ্কর।

মহেশপুর জিনাজার বন্ধু কেনান্দ্র পাল, আপনি শুনতে চেয়েছেন এই গানটি, সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলের কণ্ঠে, ছায়াছবি বডিগার্ড।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন।
2: হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনছেন খাল খনন বিষয়ে প্রতিবেদনটি। এবারে আমরা নিয়ে যাব আপনাদের ঢাকায়। ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতে। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিংতোবকে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলেক্স ডিডিএফ লাইম এর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সাক্ষাৎ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বিশ্ব নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশ ভোজে অংশ নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন, এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা মাহদি আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যেকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। দক্ষিণ আফ্রিকার কায়াজুলু নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন নিহত ও 3 জন আহত হয়েছে। পুলিশ আজ জানিয়েছে, গতরাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুতা উপশহরে গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটে। ভয়াবহ এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হল। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবার শোনাব পাগল মন ছাড়ছবি থেকে গান, শিল্পী দিলরুবা খান ও আশরাফ উদাস। আর শুনতে অনুরোধ করেছেন রেজাউল, জোড়াদা, হরিণা কুণ্ডু, জিনাতার বন্ধু।

পাগল মন ছাঁচবির পরে এবারে শুনব তোমাকে চাই ছাঁচবি থেকে গান, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লেখো, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনীল মোল্লারহাট ওভারব্রিজের কাছে বাগেরহাটের বন্ধু। আশা করি বন্ধু আপনি এই মধ্যে সাথেই আছেন।

0: বন্ধুরা, আজকের আয়োজনে সময় হলো আরেকটি বার আপনাদের নতুন গানের অনুরোধ শোনার। 01974-1219-790 নম্বরে শুনব। কি আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই বলুন। হ্যাঁ বন্ধু, অবশ্যই শোনাবো, সাথেই থাকবেন। বন্ধুরা, হ্যাঁ, এবার দেখি কি আছেন। হ্যালো, কুষ্টিয়া থেকে? হ্যাঁ, কুষ্টিয়া কোথায় বন্ধু, আর একটু ঠিকানা বলুন। দৌলতপুর। জি বন্ধু, এবার ঠিক আছে। হ্যাঁ বন্ধু, সাথেই থাকবেন। কিছু আগেই তোমাকে চাই গান হয়ে গেল, আমরা আবারও শোনাবো। হ্যালো, হ্যাঁ আদাব, কে বলছেন? হ্যাঁ, আপনার গান কিন্তু ছিল আজকে। বলুন। ঠিক আছে বন্ধু, জি আপনি ভালো থাকুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বলুন
1: আপু, আমাকে গান শোনাবেন
0: আমরাও অনুরোধ শুনেছি, এবার চলে যাব গানে। হ্যাঁ বন্ধু, এবারের অনুরোধকারী বিজন গোমস্তা, কাকচিরা বরগুনার বন্ধুর অনুরোধে শুনব আমি সেই মেয়ে ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি।

শিমুল পারুল ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন এই গানটি। শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। শুনতে চেয়েছেন খোকন চন্দ্র, দিগলহাট পাংশা রাজবাড়ির বন্ধু।

হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন যত প্রেম তত জ্বালা ছায়াছবি থেকে গান শিল্পী কনক চাঁপা ও কুমার বিশ্বজিৎ। আর শুনতে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ, ভেড়া মারা কুষ্টিয়ার বন্ধু।

ভালোবাসা ছাড়া যেমন হয় না জীবন, আমাদের শ্রোতা বন্ধুরা ছাড়া কিন্তু হয় না এই আয়োজন। হ্যাঁ বন্ধুরা, গান শুনতে শুনতে সময় পেরিয়ে এলো, বিদায় নেওয়ার সময় চলে এসেছে। এবং তালিকা যাদের নাম ছিল মিজানুর মাদারীপুরের বন্ধু, আশরাফুজ্জামান আশরাফ কাজীপাড়া যশোরের বন্ধু, মোহাম্মদ হাফিজ বুটিয়াঘাটা খুলনার বন্ধু, আবিদ বৈকালী খুলনার বন্ধু এবং আরিফুল পাবনার বন্ধু। হ্যাঁ বন্ধু, বিদায় নেওয়ার আগে বলতে চাই, সুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সবার জন্য সুস্থ সুন্দর নিরাপদ জীবনের কামনা করে আগামী দিনে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্র্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী অশোক সাহা।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনামাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনবেন পাগলা কানাইয়ের গান। প্রথমে গিয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম।

स्पर्श करले हैया तोहारा देखे गाड़ी रंग सिहारा स्पर्श

0: শ্রোতাবন্ধু, আপনারা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে দুখানি পাগলাখানের গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন মাদক সেবনের কুফল বিষয়ক একটি জীবন্তিকা শুনবেন।
1: আপুজের আগে মানুষ, আল্লাহ জানে আজ কপালে কি আছে। আমার খুব টেনশন হতেছে।
2: রাসেলের মা, দরজা খোলো।
3: রাসেলের আব্বু, তুমি আইসো?
2: রাসেল কি বাসায় আইসে?
3: হয় আইসে।
2: কই, আজকে অন্য রেজাল্ট বেরার কথা? কি রেজাল্ট করিছে? কই, পরে ডাও তো।
3: রাসেল, রাসেল, তোর আব্বা ডাকে।
1: আব্বা?
2: এই রাসেল, কি রেজাল্ট করেছিস?
1: আব্বু, অল্পের জন্য জিপিএ 5 হয়নি।
2: অল্পের জন্য জিপিএ 5 হয়নি মানে কত পাইছিস?
1: 4.5।
2: কি কি করতেছিস? 5 হলো না মানে? এসএসসি তে জিপিএ 5 হলো, আর এসএসসি তে 5 হলো না কেন? কি লেখা বলো করলি সারা বছর?
3: কি শুরু করেছো তুমি? জিপিএ 5 হয়নি তো কি হয়েছে? রেজাল্ট তো খারাপ করেনি।
2: রাসেলের মা, তুমি চুপ থাকো। তোমার আস্পর্ধার জন্য ওর আজ এই অধঃপতন। আমি সারা বছর তোরে মাস্টার রাইয়ে পাওয়ালাম, কত টাকা তোর পেছনে খরচ করলাম, গোল্ডেন পাওয়ার আশায় আশায়, আর তুই জিপিএ 5 পালি নে? এই দুঃখ আমি রাখবো কখনে?
3: হয়েছে, এখন একটু চুপ থাকো। সেও কম চেষ্টা করিনি।
2: চুপ থাকবো কেমনে? রাইলা বানু, আমি সামান্য একটা পিয়নের চাকরি করি, শহরে বাসা ভাড়া করে থাকি। সাওয়াল মায়ের লেখাপড়া যাতে ভালো হয়, খেয়ে না খেয়ে ওকে লেখাপড়ার জন্য খরচ চালাই। আজ থেকে ওর খাওয়া বন্ধ।
3: আচ্ছা ঠিক আছে, এখন তুমি মাথা ঠান্ডা করে বসো।
2: যা, তুই আমার সামনে থেকে যা, দূরা গর্দভ কোথাকার।
1: ঠিক আছে, আজ থেকে কিছু খাবো না, তোমার ঘর থেকেও বের হবো না।
3: সাওয়ালদারে এইভাবে তোমার বকাবকি করা কি ঠিক হইলো?

0: এইরকম অনেক দিন চলতে থাকলে তো বড় কোনো অসুখ হয়ে যাবে নে?
1: বড় অসুখ তো হয়েই গেছে, আমাকে রাসের নিঃশ্বাস জগতে চলে গেছে। আমার মানে বেকারতে টাকা উধাও হয়ে যায়, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, নিশার টাকা না পারি তার মাথা খারাপ হয়ে যায়। তোমার সওয়াল মাদকাসক্ত হয়ে পড়েছে, বুঝতে পারতিস?
0: থাক, ওসব কথা আর কতি হবে না, চলো কালই ওরে ডাক্তারের কাছে নিয়ে যাই।
1: চলো বাজান, ডাক্তারের চেম্বার খোলা আছে, আমরা ঢুকে যাই।
2: কষ্ট তো আমার কিছু হয়নি, তোমরা আমারে কেন ডাক্তারের কাছে নিয়ে যাতিস, আমার কথা শুনতিস না কেন?
0: বাজান, তোমার যে ঘুম হয় না তার জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি, চলো বাজান, চলো চলো।
1: আসসালামু আলাইকুম ডাক্তার আপা।
3: ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, বসুন, সমস্যা কার বলুন।
1: ডাক্তার আপা, আমাদের সাওলটা আজকাল ঠিক মতো খায় না, ঘুমায় না, টাকা পয়সা না পালি ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, ওর যে কি হয়েছে কিছুই বুঝতেছি না, একটু দেখেন তো।
0: ওরে নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি ডাক্তার আপা, সব সময় মেজাজ পড়া থাকে, ঠিক মতো ঘুমায় না।
3: আচ্ছা বুঝতে পেরেছি, আমি ওর সাথে কথা বলছি। তোমার নাম কি বাবা?
2: জি ম্যাডাম, আমার নাম রাসেল।
3: তুমি নেশা করো তাই না বাবা?
2: না।
3: দেখো সত্য কথা বলবি কিন্তু, আমি ডাক্তার পারভিন, মানসিক রোগ বিশেষজ্ঞ, আমি কিন্তু তোমার রোগ ধরে ফেলেছি, আমাকে মিথ্যা কথা বলে পার পাবে না। তুমি কি নেশা মানে মাদক সেবন করো বাবা?
2: মানে মাঝে মাঝে।
3: হ্যাঁ আমি ঠিক ধরেছি, কিভাবে বুঝতে পারলাম বলতো? আমি বলছি শোনো, যারা মাদকদ্রব্য সেবন করে তাদের ঠিক মতো ঘুম হয় না, আর ঘুম না হওয়ার কারণে চোখের নিচে কালি পড়ে, চুলদাড়ি ঠিক মতো কাটে না, চেহারার উজ্জ্বলতা থাকে না, মলিন দেখায়, পোশাক তাদের এলোমেলো থাকে, সময় মতো না খাওয়া করে না, রাতে না ঘুমিয়ে সারাদিন ঘরের দরজা বন্ধ করে পড়ে পড়ে ঘুমায়। এগুলোই হচ্ছে একজন মাদকাসক্ত লোকের বাহ্যিক লক্ষণ, আর এগুলোই তোমার মধ্যে আছে, আমি ঠিক বলেছি না?
0: জি ডাক্তার আপা, আপনি ঠিক কইছেন।
3: আচ্ছা আপনারা কি ওর সাথে খারাপ আচরণ মানে বকাঝকা করেছেন কখনো?
0: ওর বাপ অনেক রাগী মানুষ, ইন্টার পরীক্ষায় জিপিএ 5 না পাওয়ার কারণে অনেক বকাঝকা করছিল, সেই দিন থেকে ও আমাদের সাথে ঠিক মতো কথা বলে না, খায় না।
3: আমি বুঝতে পেরেছি, আপনারা ভুল করেছেন, প্রত্যেক বাবা মার জানা থাকা দরকার 13-20 বছর বয়সের ছেলে মেয়েদের এই বয়সটা ইমোশনালের বয়স, এ সময় ওদের সাথে কথা বলতে হবে হিসেব করে, ওদের ইগোতে লাগে এমন কোনো কথা বা কাজ করা যাবে না, বুঝতে পেরেছেন?
1: জি ডাক্তার আপা, তাহলে শাসন করা যাবে না?
3: না, এ সময় ওদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে, মনে কষ্ট পায় এমন কোনো কথা ওদের সাথে বলা যাবে না, এই বয়সটাকে বলা হয় টিনেজ, এ সময় ছেলেমেয়েরা আবেগের ভেলায় ভাসে, যে কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলতে পারে।
1: মাদক সেবনের শুরুটা হয় কিভাবে ডাক্তার আপা?
3: ভালো প্রশ্ন করেছেন জহির সাহেব, বলছি শুনুন, প্রথমত সঙ্গদোষ এবং কৌতূহল, তারপর সিগারেট দিয়ে শুরু হয়, মনে করেন বন্ধুরা মাদক সেবন করছে, বলল আমরা সেবন করছি তুইও করে দেখ ভালো লাগবে, সে তখন বন্ধুদের কথা প্রত্যাখ্যান করতে পারে না, ভাবে ওরা এত করে বলছে ঠিক আছে একটু খাই, আমি তো নেশায় জড়াচ্ছি না। 90% ছেলে মেয়েরাই কিন্তু এভাবেই আসক্ত হয়ে পড়ে। আর একটা হলো কিউরিওসিটি বা কৌতূহল, ওরা খায় আমি একটু খেয়ে দেখি তো কেমন লাগে, শুরুটা এভাবেই হয়, বুঝতে পেরেছেন?
0: মাদক সেবন করলে একটা মানুষের কি কি ক্ষতি হতে পারে?
3: দীর্ঘদিন ধরে যদি কেউ মাদক সেবন করে তাহলে তার অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন ব্রেন ডিজিজ, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে রক্তক্ষরণ হতে পারে, হৃদস্পন্দন কমে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার ফাংশন ড্যামেজ হয়ে যায়, 30-40 বছর বয়সে হার্ট অ্যাটাক হতে পারে, খিচুনি হতে পারে, শরীরে মরণ বেঁধে ক্যান্সার বাসা বাঁধতে পারে, এছাড়া ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাঁপানিও হতে পারে।
1: আচ্ছা এর কি কোনো প্রতিকার নাই?
3: এই মহামারী ব্যাধি থেকে সমাজকে তথা দেশকে মুক্ত করতে হলে প্রথমে পরিবারকে সচেতন হতে হবে, সন্তানদের সাথে গভীরভাবে মিশতে হবে, পরিবারে একে অপরের প্রতি বিশ্বাসের বন্ধন তৈরি করতে হবে, সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে।
0: আচ্ছা ডাক্তার আপা, পরিবারের কেউ যদি মাদকাসক্ত হয়েই পড়ে তাহলে কি করণীয়?
3: পরিবারের কেউ যদি মাদকাসক্ত হয়েই পড়ে তাহলে মাদকের ভয়াবহ দিকগুলো তার সামনে তুলে ধরে বোঝাতে হবে। ভালো ব্যবহার দিয়ে তাকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে তার জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা করতে হবে। তারপরেও যদি কাজ না হয় তাহলে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভর্তির ব্যবস্থা করতে হবে। তাহলে রাসেল, তোমাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে দিই।
4: মাদক সেবনের কুফল বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপ এর প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএফিল আইমের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সাক্ষাৎ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বিশ্ব নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহাদি আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক ট্রাম্প আরও জানান খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। দক্ষিণ আফ্রিকার কায়াজুলু নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন নিহত ও 3 জন আহত হয়েছে। পুলিশ আজ জানিয়েছে, গতরাতে ডারবানের দক্ষিণ কোয়ামাখুতা উপশহরে গুলি বর্ষণে এই ঘটনাটি ঘটে। ভয়াবহ এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত।
1: আমরা ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নিজস্ব আয়োজনে। প্রিয়শ্রোতা, আমাদের এবার আয়োজন রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন তোমার আমার প্রেম ছায়াছবি থেকে শিল্পী সুলতানা চৌধুরী ও উদিত নারায়ণ।

একটি ঘোষণা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বৈকালিক সেশনে বাংলাদেশ সময় আগামী 25 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার রাত 1টা থেকে সকাল 4টার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময়ে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন সাবধান ছায়াছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

প্রিয় শ্রোতা, আপনারা ছিলেন ছায়াছবির গানের আয়োজনে। হ্যাঁ বন্ধুরা, সময় শেষ হলো আমাদের এই আয়োজনের। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের এবারের আয়োজন রয়েছে পাঁচ মিশালি গান। প্রথম গানটি শুনব দেশের গান, শিল্পী সালমা জাহান, গীতিকার মুন্সী অদুদ।

হ্যাঁ বন্ধু, এবারে পাঁচমিশালি গানের আয়োজনে শুনবেন পল্লীগীতি। গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন।

একটি ঘোষণা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বৈকালিক সেশনে বাংলাদেশ সময় আগামী 25 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার রাত 1টা থেকে সকাল 7টার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত পাঁচ মিশালি গানের আয়োজনে। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী আঞ্জুম আফরোজ মালা।

অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর ও 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্টজ ও FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরটি হল 01974121970। শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন পাঁচ মিশালি গানে। এবারে শুনব আধুনিক গান। শিল্পী রুনা লায়লা, কথা সাজিয়েছেন মোহাম্মদ মুজাক্কের।

প্রিয় শ্রোতা, বিজয় দেবনাথের কণ্ঠে বাউল গানের সাথে সাথে শেষ হল আমাদের মাঝমিশালি গানের আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, সময় হল বাংলা খবর শোনার। বিকেল 4টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘে মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স ডিডিএ ফেলাইমের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কো এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জুয়েল কাপ্লান সাক্ষাৎ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডঃ জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশ ভোজে অংশ নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প ড খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদাকে বৃদ্ধি অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদি আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যেকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 920 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 755 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমাদের এবারও আয়োজন রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে প্রিয় বাবাকে নিয়ে। চাচ্ছি সত্য মিথ্যা, শিল্পী শাম্মী আক্তার।

0: সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণ এবং যথাযথ রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানে অনুরোধ করা হল। অন্যথায় মূল্য সংযোজন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। সহযোগিতায় বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত ছায়াছবির গান। এবারে শিল্পী তপন চৌধুরী, ছায়াছবি কান্দো কেন মন।

তুমি আমার এমনই একজন, যারে একজন আমি ভালোবেসে ভরবে নাই মন। এই গানটি শুনবেন কনক চাপার কণ্ঠে, শিল্পী এই কনক চাপার কণ্ঠে, ছবি আনন্দ অশ্রু।

আপনারা রয়েছেন বাংলাদেশের বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত ছা ছবির গানের আয়োজনে। এবারের ছা ছবি তুমি বড় ভাগ্যবতী, শিল্পী সামিনা ইয়াসমিন।

0: হ্যাঁ বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হল ছায়াছবির গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি
0: নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন, বাংলাদেশ, বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: بكل ميعاد
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায় আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা এবারে শুনবেন আল্লাহ পাকের শানে হামদ গীতিকার শাহেরে বানু মল্লিক শিল্পী এম এ মোশাররফ হোসেন

মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ

এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে আল্লাহ পাকের সামনে হাম শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বৈকাল

সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার রাত 1টা থেকে সকাল 7টার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগা হার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর এবং 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্টজ ও FM 88.8 মেগাহার্টজে এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরটি হল 0197412190। প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজন রয়েছে দেশের গান। দেশের গানের কথা সাজিয়েছেন সৈয়দ হায়দার, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

গীতিকার মাসুদ করিম এবং শিল্পী ছিলেন আবিদা সুলতানা। আপনারা পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর ও 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্টজ ও FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। আপনারা যে সকল নম্বরে সরাসরি কথোপকথনের মাধ্যমে অংশ নিতে পারেন 0197412 1970 নম্বরে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 48 kilometers of the deep depression center is about 50 kilometers per hour, rising to 60 kilometers per hour. Any gusts or squalls. Sea will remain rough near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Paira have been advised to keep highest local caution signal number 3. Repeat, local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Valley Tilt 1 tonight says there is chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts, squally wind at the speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Kushtia, Faridpur, Jashur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to highest caution signal number 1. And that is the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shongbad Porchi, Abdul Manan. দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদী সরকারি পর্যায়ে চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং LLC থেকে 2 কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি CCGP। আজ চলতি বছরের CCGP-র 46তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী অতিরিক্ত LNG কার্গো দুটি আগামী 6 নভেম্বর ও 22 নভেম্বর সরবরাহ করা হবে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশে 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা বলেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, হালাল শিল্প, অ্যাভিয়েশন ও অ্যাগ্রো প্রসেসিং সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার উদ্যোক্তারা। আজ কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়া বিজনেস ফোরাম ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাবনার শীর্ষক আলোচনায় তারা এ আগ্রহের কথা প্রকাশ করেন। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো, ডিজিটাল অর্থনৈতিক সেবা, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর, হালাল খাদ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতে মালয়েশিয়ার বিনিয়োগের সুযোগ রয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী বলেন, বাংলাদেশ শুধু জনশক্তি রপ্তানির জন্য নয়, বিনিয়োগের ক্ষেত্রেও সম্ভাবনাময়। দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত আগস্ট মাসে একক মাস হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের একই মাসের তুলনায় দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থ বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $817 মিলিয়ন বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থ বছরের একই মাসে এর পরিমাণ ছিল $650.34 মিলিয়ন। এদিকে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 11.42% বেশি। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাটের মোংলা বন্দরে আজ আয় নতুন রেকর্ড করেছে। গত অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩,৮৭৯ কোটি ৫১ লাখ টাকা, বেড়েছে জাহাজ, কার্গো ও কন্টেইনারের

0: লিঙ্গ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 246টির, কমেছে 102টির এবং অপরিবর্তিত ছিল 37টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 55 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,596 পয়েন্টে। ডিএসইতে আজ 844,69,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 791,48,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলারে বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা এবং থাইবাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.67 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
1: বন্ধুরা, কিছু কিছু সময় শব্দের চেয়ে সুর অনেক বেশি কথা বলে, আর প্রতিটি আধুনিক গানে যেন লুকিয়ে আছে নিজের না বলা গল্প।
2: প্রিয় শ্রোতা বন্ধু, বাহ্যিক দূরত্ব কখনো অন্তরের গভীর অনুভূতিকে মুছে ফেলতে পারে না। চোখ যাকে দেখতে পায় না, মন তাকে আরো বেশি করে অনুভব করে।
1: জগতে দৃশ্যমান সবকিছুই দূরত্ব বাড়লে একসময় আবছা হয়ে আসে, কিন্তু প্রকৃত ভালোবাসা এই চেনা নিয়মের ব্যতিক্রম। প্রিয় মানুষটি হয়তো আজ জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে চোখের সীমানা থেকে হারিয়ে গেছে, কিংবা নিয়তির টানে বহু দূরে চলে গেছে, কিন্তু চোখের এই আড়াল হওয়াটা কেবলই বাহ্যিক। অন্তরের যে নিভৃত কোণে তার আসন পাতা হয়েছিল, সেখানে দূরত্বের কোনো নেতিবাচক প্রভাব পড়ে না।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন চোখের আড়াল হয়েছো তুমি, মনের আড়াল হতে পারোনি। গানটি সেলিম মাহমুদের কথায় ও জুয়েলাল দিন এর সুরে। গানটি কণ্ঠে তুলেছেন শিল্পী মিজান মাহমুদ রাজীব ও নসীন তাবাসসুম স্মরণ। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, ভালোবাসা সবসময় সফল হয় না। কখনো কেউ ছেড়ে যায়, কখনো পরিস্থিতি হারিয়ে দেয় কাছের মানুষটিকে, তখন সেই প্রেম আর গল্প হয়ে ওঠে ব্যর্থ ভালোবাসায়। এই ব্যর্থতা কেবল হার নয়, বরং হৃদয়ে গেঁথে থাকা এক গভীর স্মৃতি, যেটা ভাষায় প্রকাশ করাই কঠিন।
1: প্রিয় বন্ধু, আমাদের এবারের গান হয়তো তোমার বাগান থেকে। গানটির গীতিকাব্য করেছেন মোকাম আলী খান ও সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী অভিজিৎ দে এর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, একটি সম্পর্কের সুমধুর পথ চলাই, সুখ দুঃখ এবং টুকটাক মান অভিমান থাকাটা খুবই স্বাভাবিক এবং জরুরি। এগুলো ভালোবাসাকে আরও পরিপক্ক করে তোলে।
1: কিন্তু সম্পর্কের মাঝে মনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি যেন কখনো এতটাই তীব্র না হয়, যা আকাশ ও মাটির মতো বিশাল এবং দূরতিক্রম্য ব্যবধান তৈরি করে ফেলে। সব ঝড় ঝাপটা পেরিয়েও যেন দুজন মানুষের একসাথে থাকার এবং একে অপরকে আগলে রাখার আকুলতা সব সময় বেঁচে থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা কিছু দুঃখ দিও কিছু সুখ দিও, দিও কিছু মান অভিমান। গানটির গীতিকার শাহাবুদ্দিন মজুমদার ও সুরকার সৈয়দ সাবাব আলীর আরজু। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী প্রসেনজিৎ সরকার ও শবনব মুস্তারি প্রিয়াঙ্কার কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সুখ মানুষকে আনন্দ দেয় আর দুঃখ মানুষকে অভিজ্ঞতা ও শক্তি যোগায়। দুঃখের উপস্থিতি না থাকলে সুখের প্রকৃত স্বাদ অনুভব করা যায় না। জীবনের পথচলায় সুখ ও দুঃখ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।
1: সুখ আমাদের হাসতে শেখায়, কিন্তু দুঃখ আমাদের ভাবতে শেখায়। জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদের ভেতরের আসল মানুষটিকে জাগিয়ে তোলে এবং মানসিকভাবে শক্তিশালী করে। শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান "সুখ তো আমার হলো না" গানটি মোহাম্মদ জহিরুল ইসলামের কথায় সমন রাহাত নিজের সুরে গানটি কণ্ঠে তুলেছেন। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: এবং আমি শিমুল হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ সোহেল রানা ও প্রযোজনা করেছেন মাহমুদ মনিরুজ্জামান।
0: সবাই খুব ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের তৃতীয় পালা থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমরা কজন,
1: আমিনুল ইসলাম মঞ্জু, শাহনাজ পারভিন ও আমি লায়লা আরিয়ানি হোসেন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন
0: মোহাম্মদ খসরু সিদ্দিক, ইবতিহাজ আহমেদ, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজ আক্তার, নাসরিন আক্তার, রাহাত তরফদার, এস এম আল জুবাইর, মোহাম্মদ রাসেল খান, হাফিজা আক্তার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন।
1: উম্মে হাবিবা হিমি,
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I'm your presenter, Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation session between two friends about speak English without fear. Yes, dear listener, today we'll hear from two friends as they talk about their experience of learning English, the difficulties they have faced, their fear of making mistakes, and the ways they are trying to become more confident English speaker. Today I'm joined by two wonderful guests. First, we have Zumaina Mahanira Rahman, and alongside her, another guest, Rabia Bostri. Thank you, Zumaina and Rabia, for joining our today's program. In today's program, we learn from our two friends, Zumaina and Rabia, as they shared their experience of learning English, practicing speaking, overcoming nervousness, making mistakes, and becoming more confident in communication. So stay with us as we dive into our conversation, and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
1: Hello, Rabia. How are you today?
2: Hello, Zumaina. I am fine. How about you?
1: I am doing well. I am practicing my English speaking these days.
2: That's great. Do you enjoy speaking English?
1: Yes, I do. But sometimes I feel nervous when I speak English in front of others.
2: I understand. I used to feel the same way. I was afraid to making mistakes.
1: I have the same problem. Sometimes I know what I want to say, but I cannot express it properly.
2: Don't worry. Making mistake is natural part of learning a language.
1: That's true. But how did you overcome your fear?
2: I started speaking English with my close friends. I also watched English programs, read simple books, and learned new words every day.
1: Did that help you?
2: Yes, it did. Gradually, I became more comfortable and confident.
1: That's wonderful. I also tried to speak English while doing my daily activities.
2: That's an excellent idea. Simple sentence can help us build confidence.
1: Have you ever made a mistake while speaking in English?
2: Yes, once I used the wrong word while talking to a friend. We laughed and I learned the correct word afterward.
1: That's a good lesson. We should not be afraid of mistakes.
2: Exactly. We should focus on communication instead of trying to speak perfect English.
1: What will you do to improve your English speaking skills?
2: I will practice speaking for 15 minutes every day and join an English conversation group.
1: That's a great plan. I will speak English with my friends and practice my pronunciation.
2: Do you think everyone can learn to speak English confidently?
1: Yes, I believe everyone can improve with practice, patience, and confidence.
2: I agree. We should never compare ourselves with others.
1: Exactly. Everyone learns at a different speed.
2: So, what is your message to people who are afraid to speak English?
1: Don't be afraid of mistakes. Start speaking today.
2: Speak slowly, practice regularly, and believe in yourself.
1: What a wonderful message.
2: Yes, confidence comes from practice.
1: Let's speak English without fear.
2: Absolutely. Let's learn, practice, and improve together.
1: Thank you. I really enjoyed our conversation.
2: Thank you too, Zumaina. It was a pleasure talking with you.
0: Thank you, Zumaina and Rabia, for a wonderful conversation regarding our today's our topic was speak English without fear. So, dear listener, আজকে আমাদের English conversation এর টপিকটি ছিল যে আমরা English এ conversation করব বা আমরা English এ কথা বলব কোন রকমের ভয় ছাড়া। এবং দুই বন্ধুর কাছ থেকে আমরা আজকে শুনলাম যে তারা কিভাবে তাদের English practice গুলো করছে regularly, তারা কিভাবে তাদের যে ভয় ছিল English এর প্রতি সেই English এর ভয়গুলো তারা কিভাবে কাটিয়েছে। So, আজকে আমরা আমাদের English grammar পার্টে চলে যাব। আমাদের গ্রামার পার্টে আজকে আমরা মডেল ভার্ব নিয়ে আলোচনা করব, দেন আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে এবং কনজাংশনের কিছু রুলস নিয়ে আলোচনা করব, দেন জিরান্ট নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের আজকে প্রথমেই চলে আসি মডেল ভার্ব নিয়ে। সো আমি যদি বলি যে মডেল ভার্বের ডেফিনেশনটা, সেক্ষেত্রে বলবো মডেল ভার্বস আর হেল্পিং ভার্বস দ্যাট এক্সপ্রেস এবিলিটি, পসিবিলিটি, অ্যাডভাইস, পারমিশন, নেসেসিটি অর অ্যাপ্লিকেশন। এবং মডেল ভার্ব হচ্ছে আমরা নর্মালি ইউজ করে থাকি ক্যান, কুড, শুড, মাস্ট, মে, মাইট, উইল, উড, এই শব্দগুলো দিয়ে আমরা মডেল ভার্ব ইউজ করে থাকি। সো কোনো সেন্টেন্সে আমরা যখন মডেল ভার্ব ইউজ করব তাহলে সেক্ষেত্রে তার স্ট্রাকচারটি আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বেস ভার্ব। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আফটার আ মডেল ভার্ব উই নর্মালি ইউজ দ্য বেস ফর্ম অব দ্য ভার্ব, অর্থাৎ আমরা মডেল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, শুড, মাস্ট এই মডেল ভার্বগুলো যখন ইউজ করব তখন সবসময় আমরা হচ্ছে বেস ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করব। যেমন এখানে ওরা এক্সাম্পল হিসেবে কিছু কনভার্সেশন ইউজ করেছে, আই ক্যান সে আই এম প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট। সো এখানে ক্যান হচ্ছে এখানে মডেল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এবং এটার পরে আমরা যে ভার্বটা পাচ্ছি বা বেস ভার্বটা পাচ্ছি সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। এছাড়াও আরেকটা এক্সাম্পল এখানে ইউজ করা হয়েছে, উই ক্যান ডিসক্রাইব হোয়াট উই আর ডুইং ইন ইংলিশ। সো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট উই এবং মডেল ভার্ব হিসেবে ক্যান ইউজ করা হয়েছে, এবং ডিসক্রাইবের অর্থাৎ ডিসক্রাইবের প্রেজেন্ট ফর্মটা বা বেস ফর্মটা এখানে ইউজ করা হয়েছে। সো নর্মালি আমরা যদি হচ্ছে মডেল ভার্বের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রুল হিসেবে বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে ডু নট ইউজ টু আফটার আ মডেল ভার্ব, অর্থাৎ আমরা একটা মডেল ভার্বের পরে কখনোই টু ইউজ করব না, অর্থাৎ ক্যান, কুড, শুড এগুলোর পরে আমরা টু ইউজ করব না, এগুলোর পরে আমরা নর্মালি হচ্ছে বেস ভার্বগুলো বা বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করে থাকি। সো এক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা বলতে পারি যেটা আমরা হচ্ছে ইউজ করব না, আমি যদি টু ইউজ করি তাহলে সেন্টেন্সটা কি হতে পারে জুমাইনা?
1: যদি আমরা টু ইউজ করি তাহলে সেন্টেন্সটি হবে ইউ শুড টু প্র্যাকটিস এভরিডে।
0: ওকে, সো ইউ শুড টু প্র্যাকটিস এভরিডে, এটা কি? এটা রং। বাট আমরা যদি হচ্ছে টু ইউজ না করে অ্যাকর্ডিং টু মডেল ভার্বের রোজ অনুযায়ী আমরা হচ্ছে মডেল ভার্বের পরে কখনোই টু ইউজ করব না, তাহলে এটার কারেক্ট ফর্ম কি হতে পারে?
1: তাহলে এটার কারেক্ট ফর্মটা হবে ইউ শুড প্র্যাকটিস এভরিডে।
0: ওকে, সো ইউ শুড প্র্যাকটিস এভরিডে, অর্থাৎ শুডের পরে এখানে হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে বেস ফর্ম অব দ্য ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা আরেকটা রুলস আজকে জানবো, সেটা হচ্ছে কনজাংশন। নর্মালি আমরা কনভার্সেশনের সময় কনজাংশন ইউজ করে থাকি। সো কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। সাম কমন কনজাংশন গুলো হচ্ছে অ্যান্ড, বাট, বিকজ, সো, অর, অলদো, ইফ, ওয়েন, এগুলো হচ্ছে এক একটা কনজাংশনের এক্সাম্পল। সো কনজাংশন আমরা নর্মালি হচ্ছে সেন্টেন্স ইউজ করে থাকি এভাবে। যেমন একটা সেন্টেন্স ওরা আজকে কনভার্সেশনের মধ্যে বলেছে, আই ফিল নার্ভাস বাট আই স্টিল ট্রাই টু স্পিক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স হচ্ছে আই ফিল নার্ভাস, আরেকটা সেন্টেন্স হচ্ছে আই স্টিল ট্রাই টু স্পিক, এবং ইন বিটুইন দিস টু সেন্টেন্স আমরা একটা কনজাংশন ইউজ করেছি বাট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরেকটা এক্সাম্পলে, আই ওয়াজ অ্যাফ্রেড বিকজ আই থট পিপল উড লাভ এট মি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়াজ অ্যাফ্রেড এটা একটা সেন্টেন্স, এবং আই থট পিপল উড লাভ এট মি, এবং এটার মাঝখানে আমরা কনজাংশন হিসেবে কি ইউজ করেছি জুমাইনা?
1: আমরা এখানে কনজাংশন হিসেবে ইউজ করেছি বিকজ।
0: ওকে, সো কনজাংশনের ক্ষেত্রে যদি আমরা ইম্পর্টেন্ট রুলস বলে থাকি, কনজাংশন হেল্পস আস কানেক্ট আওয়ার আইডিয়াস অ্যান্ড মেক আওয়ার স্পিচ মোর ন্যাচারাল, অর্থাৎ কনজাংশন আমাদের হচ্ছে যে কোনো আইডিয়াকে কানেক্ট করার জন্য কনজাংশন ইউজ করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কম্পেয়ার করার ক্ষেত্রেও হচ্ছে কনজাংশন ইউজ করে থাকি, যেমন আই প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু ইম্প্রুভ। সো এক্ষেত্রে আমরা হচ্ছে বেটার ইউজ করতে পারি, যে আই প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু ইম্প্রুভ। এটার থেকে আমরা বলতে পারি যে আই প্র্যাকটিস ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু ইম্প্রুভ। তাহলে এখানে বিকজটা আমরা এখানে কনজাংশন হিসেবে ইউজ করে থাকি। সো ডিয়ার লিসেনার, টুডেজ লিসন হ্যাজ শোন আস দ্যাট লার্নিং ইংলিশ গ্রামার ইজ নট অনলি অ্যাবাউট মেমোরাইজিং রুলস, উই শুড ইউজ গ্রামার ওয়াইজ স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। উই হ্যাভ লার্ন সেভারাল ইউজফুল গ্রামার রুলস ফ্রম আওয়ার টুডেজ লেসন। সো মোস্ট ইম্পর্টেন্টলি, ডু নট ওয়েট আনটিল ইউর ইংলিশ ইজ পারফেক্ট বিফোর ইউ স্টার্ট স্পিকিং। ইউ ক্যান লার্ন হোয়াইল ইউ স্পিক, ইউ ক্যান ইম্প্রুভ হোয়াইল ইউ প্র্যাকটিস, অ্যান্ড ইউ ক্যান বিকাম কনফিডেন্ট বাই মেকিং মিস্টেক্স অ্যান্ড লার্নিং ফ্রম দেম। So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqa.
3: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানা আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
4: আমাদের বাড়ির চারপাশ, ভেতরে বাইরে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে। আমাদের ঘর তোর যেভাবে আমরা পরিষ্কার রাখি ঠিক তেমনি বাড়ির বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমাদের সকলের সচেতনতাই পারে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করতে।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
6: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না, আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পারতে পারে, যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পারতে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার 3-7 দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, ফলের রস এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে, সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে, এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হল তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে, শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুম ঘুম, বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি, বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গুর চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময় দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে, কিন্তু এই যে আমি সাতটি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই, যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা, তা নেওয়া যাবে না। এবারে আসি, শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশু সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবকবৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন, নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন, এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
5: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হেতা সবে মম পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গানে মানুষের

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অর্পিতা দেবনাথ।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবিবাহিত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যেই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
2: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা।

0: তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
0: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম।
2: ও আলাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি কর।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: عنه آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতোই কবুল হয়। আল হাদিস। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 535.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন আল্লাহ পাক ঈশানে হামদ, শিল্পী শাহানাত চৌধুরী ও জাশেদ আলমগীর।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাহ পাকের শোনে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বৈকালিক সেশনে বাংলাদেশ সময় আগামী 25 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার রাত 1টা থেকে সকাল 7টার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ইফাত সানিয়া নেন্সি, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ওয়াহিদা খানম, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতর রহমান গাজী, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান, চলো ইংরেজি শিখি। গ্রন্থনা উপস্থাপনা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন।
1: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ, ইংরেজি ভাষায় যে সাধারণ ভুল ত্রুটি। শ্রোতা বন্ধুরা, এই ইংরেজি ভাষা শেখা আমাদের দেশে একেবারে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি উচ্চ শিক্ষা পর্যায়ে ইংরেজি শেখানো হচ্ছে। কিন্তু এরপরেও আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক্স করে। তো কীভাবে এই ত্রুটিগুলো, ভুলগুলো শুধরানো যায়, মূলত আজকে আমাদের সেই প্রচেষ্টা যে কোথায় কোথায় সেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হয়, কীভাবে সেই মিস্টেকগুলো আমরা দূর করতে পারি, তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা হলো, সেটা হচ্ছে যে একটা ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং সেই ইনকারেক্ট সেন্টেন্সটা কীভাবে কারেক্ট করা যায়, কোথায় ভুল আছে, সেই ভুল কী জাতীয় ভুল, আমরা মূলত সে জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণে যাব। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস। এই যে সেন্টেন্সটি বললাম যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। তো সে আমার দাবির সাথে একমত হলো। এখানে মনে রাখতে হবে যে অ্যাগ্রির পরে এই যে উইথ ব্যবহার করলাম, এটা কিন্তু উইথ না, অ্যাগ্রির পরে টু হবে, হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। এখানে লক্ষণীয় যে অ্যাগ্রির পরে, হ্যাঁ উইথ হতে পারে কখন, যখন পার্সন থাকবে, যেমন হি অ্যাগ্রিড উইথ মি, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ভুল সেন্টেন্স, সে আমার দাবির সাথে একমত হলো, সেই ক্ষেত্রে আমরা বলবো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। তাহলে ব্যক্তি হলে অ্যাগ্রিড টু মি, অ্যাগ্রিড টু হিম, এই জাতীয় হবে। কিন্তু আর যদি কোনো কিছুর সাথে আমরা অন্য কিছুর সাথে আমরা অ্যাগ্রি করি, সেক্ষেত্রে অ্যাগ্রিড টু, হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস, তাহলে সে যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস না, সঠিক সেন্টেন্সটা হলো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। পরের সেন্টেন্সটি আছে আই বট দি শার্ট উইথ টাকা 500, আই বট দি শার্ট উইথ টাকা 500, 500 টাকা আমি শার্টটি কিনলাম। এখানেও একটি ভুল আছে, সেটা একটি প্রিপোজিশনের ভুল, আগেরটিও প্রিপোজিশনের ভুল ছিল, এটিও প্রিপোজিশনের ভুল। তো সঠিকটা হলো আই বট দি শার্ট ফর টাকা 500, আই বট দি শার্ট ফর টাকা 500, তাহলে উইথ টাকা 500 এটি ভুল, সঠিকটা হলো ফর টাকা 500। আমি আবার বলছি আই বট দি শার্ট উইথ টাকা 500, এটি একটি ভুল সেন্টেন্স, ভুল বাক্য, সঠিক বাক্য হলো আই বট দি শার্ট ফর টাকা 500, এটি প্রিপোজিশনের ভুল। তো এই যে প্রিপোজিশনের ভুল, এটা তো একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভুল, কারণ অনেক সময় এই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সে কারণে আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো, ইংরেজি ভাষা শিক্ষার্থীদের বন্ধুদেরকে বলবো যে আপনারা এই প্রিপোজিশনগুলো খুব মনোযোগ দিয়ে শিখবেন, প্রয়োজনে আপনাদের পাশে খাতা কলম রাখবেন এবং এগুলো লিখে রাখবেন, তাহলে আশা করা যায় যে এই ভুলগুলি আর হয়তো হবে না। পরের সেন্টেন্সটি হলো হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে তুমি কার সাথে কথা বলছো, ফোনে তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন। তো এখানেও একটি ভুল আছে, সেটাও প্রিপজিশনের ভুল, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে এখানে অ্যাকচুয়ালি শরীরটা হলো হু আর ইউ টকিং টু অন দ্য ফোন, ইন দ্য ফোন না, এখানে প্রিপজিশনের একটি ভুল হয়েছে। তাহলে আমরা যখন ফোনে কথা বলার বিষয়টি আসে তখন অন দি ফোন হবে, হি ইজ টকিং অন দ্য ফোন, দে আর টকিং অন দ্য ফোন, ফোনে কথা বলছে, তাহলে ইন দ্য ফোন না, সঠিকটা হলো অন দ্য ফোন। এই ভুলটি আশা করি শ্রোতামোদের আপনারা করবেন না। পরের সেন্টেন্সটি হলো দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দ্য ওয়ার্ল্ড, এটা একটি ভুল সেন্টেন্স। আমরা এই যে অব দি ওয়ার্ল্ড বলি এটা ভুল, এটা ভুল, সঠিকটা হলে ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এই কোনো সেন্টেন্সে যখন আমরা পৃথিবী মানে বুঝি যে পৃথিবীর মধ্যে বোঝাতে আমরা কিন্তু অব দি ওয়ার্ল্ড বলবো না, ইন দ্য ওয়ার্ল্ড বলবো। দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দি ওয়ার্ল্ড, আর সঠিকটা হলো দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। পরের সেন্টেন্সটি হলো হি গোস টু স্কুল বাই ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, হি গোস টু স্কুল বাই ফুট, তাহলে সে পায়ে হেঁটে যাওয়া কিন্তু বাই ফুট না, অন ফুট। আমরা এটা মনে রাখতে হবে যে এই প্রিপজিশনগুলো কিন্তু মনে রাখার বিষয়, যে এখানে পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে যাওয়া হলো অন ফুট, বাই ফুট না, এটা মনে রাখতে হবে, অন ফুট। আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, আরিফ সানডে থেকে অনুপস্থিত, রবিবার থেকে অনুপস্থিত, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, রবিবার থেকে অনুপস্থিত। তো আমরা যখন এই যে সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে শ্রোতা বন্ধুরা, সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে তখন কিন্তু ফ্রম হবে না, তখন হবে সিন্স। সময়ের ক্ষেত্রে হইতে বোঝালে সিন্স হবে, এক জায়গা হইতে আরেক জায়গায়, সেটা এক ব্যক্তিতে ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক বস্তু থেকে আরেক বস্তু, সেটা ফ্রম হতে পারে, কিন্তু সময় এর ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব না, আমরা সিন্স ব্যবহার করব। তো তাহলে সঠিক সেন্টেন্সটা হলো আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে না, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে, সূর্য রবিবার থেকে, এই যে রবিবার থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে সময় এর ক্ষেত্রে হইতে বোঝাতে আমরা ফ্রম না, সিন্স ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হল শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর, তাকে বিয়ে দেওয়া হয়েছিল একজন ডাক্তারের সাথে, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর। তো এখানেও প্রিপজিশন ভুল, উইথ না, হি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। তো তাহলে এটা মনে রাখতে হবে যে ম্যারিড পরে সবসময় টু।

বসে, ম্যারি পরে উইথ বসে নয়, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর নয়, সঠিকটা হলো শি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে, ম্যারি পরে উইথ নয়, ম্যারিড পরে টু ব্যবহৃত হয়। পরে যে সেন্টেন্সটি সেটি হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, কঠিন পরিশ্রম সফলতার চাবিকাঠি, ইজ দ্য কি অফ সাকসেস, এটি একটি ভুল বাক্য। সঠিকটা হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কি টু মানে সফলতার উপায়, কি টু এটি মনে রাখতে হবে যে কির পরে সবসময় টু বসে, কি টু মানে উপায়, চাবিকাঠি, কিসের সফলতার চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, এটা মনে রাখতে হবে। কির পরে সবসময় টু বসে, কির পরে সবসময় টু বসে, কির পরে অবসে না, টু বসে, কির পরে টু বসে, তো এটা মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। কি টু, কি টু মানে হলো চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবিকাঠি। পরের সেন্টেন্সটি হলো অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস, তোমার দায়িত্বে মনোযোগ দাও। অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস, অ্যাটেন্ড এখানে প্রিপজিশনের ভুল, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস, তো সুতরাং মনে রাখতে হবে যে অ্যাটেন্ডের পরে টু বসে, মানে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস, অ্যাটেন্ড পরে অ্যাড বসে না, অ্যাটেন্ডের পরে টু বসে, অর্থাৎ মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস। শ্রোতা বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে অ্যাটেন্ডের পরে সবসময় মনোযোগ দেওয়া, অ্যাটেন্ডের পরে টু বসে, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস, তাহলে অ্যাটেন্ড অ্যাট না, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস। হি ইজ সিনিয়র দ্যান মি, সে আমার থেকে সিনিয়র, তো সিনিয়র পরে সবসময় দেন বসে, সিনিয়র পরে সবসময় দেন বসে, টু বসে না। আমরা অন্য অন্য ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি, কিন্তু এই যে ল্যাটিন কিছু কম্পারেট ডিগ্রি আছে, ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু টু বসে। এই যে জুনিয়র সিনিয়র ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব না, আমরা টু ব্যবহার করব। তাহলে সে আমার থেকে বেশি সিনিয়র, হি সিনিয়র দেন মি, টিকটি ভুল বাক্য, ইনকারেক্ট সেন্টেন্স, সঠিকটা হলো হি ইজ সিনিয়র টু মি, কিংবা হি ইজ জুনিয়র টু মি। তা এই সমস্ত ক্ষেত্রে এই ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, এই সমস্ত ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। পরে যে সেন্টেন্সটি সেটা হলো হু আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো, একটি উইথ অথবা টু ব্যবহার করতে হবে, কার সাথে, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু, মানে টু হুম আর ইউ টকিং। আমরা যদি ফর্মাল ইংলিশ ব্যবহার করি তাহলে হবে টু হুম আর ইউ টকিং, বা হু আর ইউ টকিং টু। আমরা এই প্রিপোজিশনটা পরেও ব্যবহার করতে পারি, এই প্রিপোজিশনটা আমরা পূর্বে ব্যবহার করতে পারি, তো হু আর ইউ টকিং টু বা টু হুম আর ইউ টকিং, ওয়াই কারেক্ট, ওয়াই শুদ্ধ, হু আর ইউ টকিং টু, টুটা আমরা পরে ব্যবহার করতে পারি। এরপরে যে বাক্যটি, সে বাক্যটি হলো যে হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, তুমি কী ধরনের সঙ্গীতে আগ্রহী, ইন্টারেস্টেড, তো এখানে কিন্তু একটা প্রিপজিশন নেই, অ্যাবসেন্ট আছে, কী জাতীয় সঙ্গীতে, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, কী জাতীয় সঙ্গীতে, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড। এখানে কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত এই ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে, মানে যে ডাব্লিউ এবং এইচ দিয়ে যে সমস্ত আমরা বাক্য করি, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, এইটা ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয় এগুলোকে। তো এই ডাব্লিউএইচ কোশ্চেনে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি, এই প্রিপোজিশনটা সাধারণত আমরা বাক্যের শেষে ব্যবহার করি, যেমন আগের বাক্যটিতে বললাম যে হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো, টুটা পরে ব্যবহার করেছে। এখানেও এরকম হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, কিন্তু ইনটা আমরা পরে ব্যবহার করব। হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন, হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন। তাই প্র্যাকটিসটা হলো যে আমরা প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষে ব্যবহার করি, এটা হচ্ছে প্র্যাকটিস। সুতরাং এখানে প্রিপারেশনটা যেহেতু নেই, সেই প্রিপারেশনটা ব্যবহার করেছে এবং সেটাই বাক্যের শেষে ব্যবহার করেছে। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, সে গণিতে ভালো,

0: সে গণিতে ভালো, হি ইজ গুড অ্যাট, সঠিকটা হলো গুড অ্যাট, আমরা গুড ইন ব্যবহার করব না। সে দৌড়ে ভালো, হি ইজ গুড অ্যাট রানিং। সে পেন্টিংয়ে ভালো, হি ইজ গুড অ্যাট পেন্টিং। সো তাহলে গুড ইন না, গুড অ্যাট, আমাদের কিন্তু এই ভুলটা করলে চলবে না। গুড অ্যাট মানে দক্ষ, মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা, গুড অ্যাট মানে হলো দক্ষ, দক্ষ। কোথাও গুড ইন না, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। সে ইংলিশে ভালো, হি ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, গুড ইন না, গুড অ্যাট, এটা মনে রাখতে হবে। কিন্তু ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, অ্যাট স্কুল হবে। আমরা সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছি, আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট স্কুলের ক্ষেত্রে, অ্যাট কলেজের ক্ষেত্রেও অ্যাট। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, ইন না। ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে কি তোমার প্রথম দিনটি মনে পড়ে? ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, না অ্যাট স্কুল। কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা সবসময় অ্যাট ব্যবহার করব। হি জাম্পড ইন দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল, হি জাম্পড ইন দ্য রিভার। তো এখানে প্রিপজিশনের ভুল, ভুলটা হলো যে ইন যখন গতি থাকবে, ফোর্স থাকবে, তখন কিন্তু ইন টু, যেমন সে আকাশে একটি তীর নিক্ষেপ করল, হি থ্রু অ্যান অ্যারো ইন টু দি স্কাই, ইন টু দি স্কাই, আকাশের দিকে। ওই যে গতি আছে, ফোর্সে যখন আমরা কোনো কিছু করি, অর্থাৎ গতি বোঝানোর ক্ষেত্রে ইন টু ব্যবহৃত হবে। হি জাম্পড ইন টু দি রিভার, হি জাম্পড ইন টু দি রিভার, ইন না, হি জাম্পড ইন একটা ভুল, কারণ আছে যে এখানে গতি আছে, স্পিড আছে, সেই ক্ষেত্রে ইন টু হবে, যখন স্পিড বা গতি থাকবে তখন ইন টু হবে, হি জাম্পড ইন টু দি রিভার। পরের সেন্টেন্সটি, হি গট অন দ্য ট্যাক্সি, সে ট্যাক্সিতে উঠল, হি গট অন দ্য ট্যাক্সি, একটা ভুল সেন্টেন্স। সঠিক ট্যাক্সি কি? হি গট ইন টু দ্য ট্যাক্সি। এখন অন না হয় ইন টু কেন হলো? কারণ ট্যাক্সি ছোটো গাড়ি যেগুলো, সে গাড়িতে আমরা শান্ত ইন টু ব্যবহার করি, এবং অন ব্যবহার করা হয় বাস ট্রেন ক্ষেত্রে। হি গট, হি ইজ অন দ্য বাস, হি ইজ অন দ্য ট্রেন, বাস ট্রেনের ক্ষেত্রে আমরা শান্ত অন ব্যবহার করি, আর ছোট ভেহিকেল যেগুলো প্রাইভেট কার, ট্যাক্সি, সেক্ষেত্রে ইন টু ব্যবহার করি। কাজে এই যে হি গট অন দ্য বাস, অন দ্য ট্যাক্সি, এটার ভুল, সঠিকটা হি গট ইন টু দ্য ট্যাক্সি। যদি বাস হতো কিংবা ট্রেন হতো তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, এটা মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো, আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য অনুতাপ করছি, দুঃখ প্রকাশ করছি, আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স। প্রিপজিশন যেমন আমরা ব্যবহার করি একটি বাক্যে, আবার কখনো কখনো প্রিপজিশনের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, প্রিপজিশনের আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই, অপ্রয়োজনীয়। তো সুতরাং আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে ফর লাগবে না, সব ক্ষেত্রে প্রিপজিশনের দরকার নেই। আই রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আক্ষেপ প্রকাশ করছি। সুতরাং এখানে প্রিপারেশনটা লাগবে না, প্রয়োজন নেই, আই রিগ্রেট এর পরে কোনো প্রিপারেশন লাগবে না, রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে প্রিপারেশন লাগবে না। পরের সেন্টেন্স, হি উইল কাম ব্যাক উইদিন মানডে, সোমবারের ভিতর সে ফিরে আসবে, হি উইল কাম ব্যাক উইদিন মানডে। এই যে আমরা বলি যে মানে উইদিন, সময়ের ভিতরে বোঝাতে উইদিন ব্যবহার করি, এটা ভুল, সঠিকটা হলো বাই, হি উইল কাম ব্যাক বাই মানডে, সোমবারের মধ্যে ফিরে আসবে, হি উইল কাম ব্যাক বাই মানডে, সে পাঁচটার মধ্যেই ফিরবে, হি উইল কাম ব্যাক বাই ফাইভ ও ক্লক বা ফাইভ ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। সো তাহলে এই যে নির্দিষ্ট সময়ের পূর্বে, এটি বোঝাতে আমরা উইদিন না, আমরা বাই ব্যবহার করব। সুতরাং এই যে উইদিন শব্দটি ভুল, হি উইল কাম ব্যাক উইদিন মানডে না, হি উইল কাম ব্যাক বাই মানডে, বাই
1: ফ্রাইডে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি। গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন ঢাকা কেন্দ্র থেকে রিলিখিত বাংলা সংবাদ এবং স্থানীয় ইংরেজি সংবাদের পর।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শামীমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে পার্শ্ব বৈঠক করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএ ফিলাইম এর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বিশ্ব নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানান তার উপদেষ্টা মাহদী আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প ডক্টর খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে একটি বাড়িতে গুলির ঘটনায় অন্তত 11 জন নিহত ও 3 জন আহত হয়েছে। পুলিশ আজ জানায় গতরাতে ডারবানের দক্ষিণে কুয়ামাথুখা শহরতলি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাণঘাতী এই হামলার পেছনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটিএস দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 920 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 755 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধারার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে
পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে।

0: Football and Shingra Football 11 defeated Ajumpur Football 11 by 1-0 in an anti-drug friendly football match at Naghusha School Ground under Shalika Upazila in Magura today. Dhaka Met Office says the deep depression over Northwest Bay and adjoining West Central Bay moved westwards and now lies over the same area about 940 km southwest of Chattogram, 920 km southwest of Cox's Bazar, 755 km southwest of Mongla, and 785 km southwest of Paira. It is likely to move west-northwestwards further and cross North Andhra Pradesh, South Odisha coast of India by tonight. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 48 kilometers of the deep depression center is about 50 kilometers per hour, rising to 60 kilometers per hour in gusts or squalls. Sea will remain rough near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeast easterly squally wind at a speed of 60 to 80 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Faridpur, Dhaka, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Petar Khulna. Shubhri Shruta. ঢাকা কেন্দ্র থেকে রিলেকৃত বাংলায় সংবাদ এবং স্থানীয় ইংরেজি সংবাদের পর এখন শুনবেন ব্যবহারিক ইংরেজি শিক্ষা অনুষ্ঠানের বাকি অংশ। চলো ইংরেজি শিখি।
2: বাই 5 o'clock, বাই 10 p.m. এগুলো ব্যবহার করবো আমরা। পরের সেন্টেন্সটি, হি ইজ টায়ার্ড উইথ রাইটিং, সে লিখে লিখে ক্লান্ত। টায়ার্ড উইথ, নো, এটা ভুল, সঠিক হলো টায়ার্ড অফ, ক্লান্ত। He's tired with us, এটা ভুল, সঠিকটা হলো tired of. He's tired of writing. সে লিখতে লিখতে ক্লান্ত, tired of writing. আবার আর অন্য অন্য সেন্টেন্স হতে পারে, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত, he's tired of waiting. He's tired of waiting. He's tired of overwork. অতিরিক্ত কাজ করে গেছে, ক্লান্ত, he's tired of overwork. He's tired of working hard. সুতরাং টার্ড উইথ না, টার্ডের পর আমরা সবসময় অফ প্রিপজিশন ব্যবহার করব। শি এন্টার্ড ইন্টু দি কিচেন, এন্টার্ড ইন্টু দি, সে কিচেনে প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করা, ইন্টু দি কিচেনে প্রবেশ করলো, এন্টার্ড ইন্টু দি কিচেন। শ্রোতা বন্ধুরা, এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এন্টার পরে শান্ত কোনো প্রিপজিশন বসে না, কিন্তু ভুলবশত আমরা অনেকেই কিন্তু এন্টার পরে ইন্টু ব্যবহার করি, এটা সঠিক নয়। এন্টার্ড দি কিচেন, এন্টার, সি, হি এন্টার্ড দি রুম, হি এন্টার্ড দ্য হাউস, তো এন্টার পরে কোনো প্রিপজিশনের দরকার নেই। হি এন্টার্ড ইন্টু দ্য কিচেন, ভুল, সঠিকটা হলো হি এন্টার্ড দ্য কিচেন। পরের সেন্টেন্সটি হলো উই রাইট বাই পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট বাই পেন না, উই রাইট উইথ পেন। তো আমরা যে জিনিস দিয়ে, যে মানে যন্ত্র বা ডিভাইস দিয়ে কোনো কিছু করি, তার আগে উইথ বসে, ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির পূর্বে বাই বসে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, তাহলে ওই যে হিম ব্যক্তি, ব্যক্তির আগে বাই হলো। কিন্তু যে জিনিস দিয়ে আমরা ওটি করি, যেমন হি শট দি টাইগার উইথ এ গান, হি শট দি টাইগার উইথ এ গান, বন্দুক দিয়ে সে বাঘটিকে মেরে ফেললো উইথ এ গান, ব্যক্তির আগে বাই বাট ইনস্ট্রুমেন্টের আগে উইথ। সুতরাং উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট উইথ পেন, বাই পেন না। পরের সেন্টেন্সটি হলো উইথ রাইড উইথ আওয়ার হার্ট অ্যান্ড সোল, আমরা প্রাণপণ চেষ্টা করলাম। উইথ হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণ চেষ্টা করা, হার্ট অ্যান্ড সোল মানে হলো একটি ফ্রেশ

একটি ফ্রেশ হার্ট অ্যান্ড সোল প্রাণপণ চেষ্টা করা, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এখানে একটি ভুল আছে, এই ভুলটা উইথ আর লাগবে না। আমরা আমাদের প্রাণপণে চেষ্টা করলাম, শুধু হার্ট অ্যান্ড সোল দিলেই হবে, উইথ লাগবে না। উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এটি ভুল, উইথের কোনো প্রয়োজন নেই। হার্ট অ্যান্ড সোল মানেই প্রাণপণে, প্রাণপণ দিয়ে। সুতরাং আমরা যদি একটি অতিরিক্ত উইথ ব্যবহার করি, এটি ভুল হয়ে যাবে। সুতরাং উইথের কোনো প্রয়োজন নেই, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল অ্যারাইভ উইদিন থ্রি ও ক্লক। আমরা এই জাতীয় একটি সেন্টেন্স ব্যবহার করেছি, আলোচনা করেছি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা একটু মনে করে দেখেন, এই ধরনের একটি সেন্টেন্স আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, যে সময়ের ক্ষেত্রে ভিতরে বোঝাতে, নির্দিষ্ট সময়ের ভিতরে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো বাই। হি উইল অ্যারাইভ উইদিন থ্রি, সে তিনটার মধ্যে পৌঁছবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, কেন এখানে উইদিন না বাই, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, তিনটার মধ্যে পৌঁছাবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক। সুতরাং উইদিন না সময় নির্দেশ করতে আমরা, নির্দেশ সময়ের মধ্যে বোঝাতে আমরা উইদিন না, আমরা বাই ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার। আমি বলেছি যে প্রিপোজিশনের যেমন প্রয়োজন, একটি বাক্যে প্রিপোজিশন খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আবার কখনো কখনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে আমরা কখনো কখনো প্রিপোজিশন ব্যবহার করি। তা এই যে সেন্টেন্সটি বললাম লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, এসব আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। লেট আস ডিসকাসের পরে আর অ্যাবাউট লাগবে না, লেট আস ডিসকাস দি ম্যাটার, আমরা বিষয়টি আলোচনা করি, কাজে অ্যাবাউটের কোনো প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে এই অ্যাবাউটটা অপ্রয়োজনীয়, ইরেলিভেন্ট। লেট আস ডিসকাস দি ম্যাটার, অ্যাবাউটের প্রয়োজন নেই, লেট আস ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস আওয়ার টপিক, হ্যাঁ আমরা এইগুলো বলতে পারি। সুতরাং এই যে ডিসকাসের পরে অ্যাবাউট অপ্রয়োজনীয় লাগবে না, ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস দি ম্যাটার। পরের সেন্টেন্সটি হলো হু ইজ নকিং দি ডোর, এখানে একটি প্রিপোজিশনের নেই, প্রিপোজিশনের ঘাটতি রয়েছে, শূন্যতা রয়েছে। দরজায় কে নক করছে, কে দরজায় কে আঘাত করছে, তো এখানে কিন্তু একটা প্রিপোজিশন লাগবে, হু ইজ নকিং অ্যাট দি ডোর। নক অ্যাট মানে কড়ানাড়া, হ্যাঁ নক অ্যাট, হু ইজ নকিং অ্যাট দি ডোর, নকিং অ্যাট দি ডোর, নকিং সবসময় অ্যাট বসে, এখানে নেই, সুতরাং অ্যাট দিতে হবে। হু ইজ নকিং, নকিং বানানটি কিন্তু কঠিন বানান, সুতরাং বন্ধুরা কে এন ও সি কে, কে এন ও সি কে, নক নকিং, কে এন ও সি কে আইন জি, নকিং, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কে আঘাত করছে, কড়া নাড়ছে, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। পরের সেন্টেন্সটি হলো হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক ইনফরমেশন দিল, তথ্য দিল। হি প্রোভাইডের পরে কিন্তু পার্সন এবং তারপরে একটা উইথ বসে, প্রোভাইড প্লাস পার্সন প্লাস উইথ, অর্থাৎ প্রোভাইডের পরে ব্যক্তি হবে, পার্সন হবে এবং তারপরে একটি উইথ হবে। প্রোভাইড মানে সরবরাহ করা, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক তথ্য দিল, তথ্য সরবরাহ করলো, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন। সুতরাং এই যে উইথটা বাদ পড়েছিল, এই বার্তা উত্তর দিতে হবে হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, ভুল, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন। পরের সেন্টেন্সটা হলো দি হান্টার এইমড দি টাইগার, দি হান্টার এইমড দি টাইগার, শিকারি বাঘের দিকে তাক করলো। তো এখানে একটি প্রিপারেশন নাই, প্রিপারেশন যেমন প্রয়োজন, কোনো কোনো ক্ষেত্রে প্রিপারেশন অপ্রয়োজনীয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপারেশন প্রয়োজনীয়। দ্য হান্টার এইমড দি টাইগার, এখানে একটি প্রিপারেশন নেই, ঘাটতি আছে, এইমের পর একটি প্রিপারেশন অ্যাট, এইমড অ্যাট। দ্য হান্টার এইমড অ্যাট দি টাইগার, দি হান্টার এইমড অ্যাট দি টাইগার, শিকারি বাঘের দিকে তাক করলো, এইম অ্যাট। সুতরাং এখানে অ্যাট অ্যাট দিতে হবে, এই অ্যাটটা না দিলে এটি একটি ভুল সেন্টেন্স। এটা শুদ্ধ করে বলতে গেলে বলতে হবে যে হি এইমড অ্যাট দি টাইগার, তো এইমের পরে সবসময় অ্যাট হবে। পরের সেন্টেন্সটি হলো
হোয়াই ডু ইউ কাম, তুমি কোথা থেকে এসছো। কিন্তু এখানে একটি প্রিপোজিশন ভুল আছে। অনেক সময় দেখা যায় যে ইংরেজি বলে মানেটা বোঝা যায়, কিন্তু আসলে ওটাকে গ্রামাটিক্যাল মিস্টেক থেকে যায়। আমরা হয়তো কথোপকথনে স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের ভুল আমরা হয়তো মানে ইগনোর করি, মানে ভুলটাকে ওভারলুক করি, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে এই ধরনের ভুল করা যাবে না। তো সুতরাং শুধু রিটেন না, রিটেন এবং স্পোকেন উভয় ক্ষেত্রেই ভুল করা যাবে না।

0: হোয়ার ডু ইউ কাম, নো এটা ভুল সেন্টেন্স, তুমি কোত্থেকে এসছো, সে ফ্রমটা কই, ফ্রম তো নেই, মানে ফ্রম হোয়ার ডু ইউ কাম। তো আমাদের প্র্যাকটিসটা হলো, যত বন্ধুরা বলেছি কি বলেছি, বলেছি যে প্রিপোজিশনটা পরে বসবে, হোয়ার ডু ইউ কাম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম।
1: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখে শুনলেন, পরিচালনা করলেন প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে।
2: ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69% এবং সন্ধে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:48 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:53। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Weather giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for the inland river ports valley till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary east or southeasterly gusts or squalls at the velocity of 45 to 60 km/h over the regions of Dhaka, Kushtia, Faridpur, Joshur, Khulna, Borishal, Patuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country well until 6 PM tomorrow. Rain or thunder shower accompanied by temporary gusts or squalls may be expected over most places of Rangpur, Rashi, Khulna and Borishal divisions and over more places of Dhaka and Khulna divisions and also over some places of Mamansingh and Sylhet divisions. Besides this, heavy to very heavy showers expected over some places of Rashi, Khulna and Borishal divisions. Day and night temperature may be decreased slightly over the whole country. Today, the highest temperature of the country was 35 degrees Celsius in Feni and the lowest was 22.1 degrees Celsius in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 32.8 degrees Celsius and minimum 26.6 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 69% and at 6 PM was 65%. The sun rises over Dhaka tomorrow at 5:48 AM and the sun sets at 5:53 PM. And that is enough for weather report for this time.
4: এখন শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ 23 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় BMTA বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আর্টিলারি কোর্স শুটিং 2026 অনুশীলন করা হবে। ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এবং ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, নুনিয়াবাদ, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং জনসাধারণ, অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে হবে এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর এবং 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত

হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সেই নম্বরটি হল 01974121970। ফোন নম্বরটি আবারও বলছি 01974121970। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান।

0: শিল্পী শাম্মি আক্তারের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচার রোধে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে। তিনি আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন,
2: আমি আশাবাদী ইনশাল্লাহ বিবদমান সকল পক্ষের শুভবুদ্ধির উদয় হবে, যুদ্ধ থেমে যাবে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হবে। আমরা বা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা নেই, সুযোগ পেলে জ্বালানি তেলের মূল্য ইনশাল্লাহ কমাবো। আমদানি কৃত জ্বালানি আজকে বাইরের দেশে পাচার হয়ে যাবে, এটা কোনোভাবে কাম, তার পরিপ্রেক্ষিতে সরকারকে বাধ্য হয়ে সামনে কোন বিকল্প না থাকবার কারণে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে, যেটি পার্শ্ববর্তী সকল দেশের তুলনায় এখনো পর্যন্ত অনেক।
1: তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে যখন তেলের মূল্যের পার্থক্য বেশি থাকে তখন পাচার রোধ করা সম্ভব হয় না, তাই তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে, সুযোগ থাকলে পূর্বের থেকে তেলের মূল্য কমানো হবে। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, সংসদ সদস্য আলী আজম ও মতিয়ার রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ফলে সড়ক সংলগ্ন বড় বড় ড্রেনগুলোতে মশার উপস্থিতি নেই বললেই চলে। এখন বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন করতে পারলে ডেঙ্গু জ্বরের প্রকোপ কমে আসবে। তিনি আজ মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড অফিসে ৩০০ জন স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শরীফ শাম্মিউল ইসলাম সহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আধুনিক কলা কৌশল ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখ চাষের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিডিএ এবং সিআইসিডের দুই দিনব্যাপী ইনহাউস প্রশিক্ষণ আজ ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনি কলে শুরু হয়েছে। এ প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে আখ চাষ, উন্নত কলা কৌশলের ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মচিকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনোয়ার জোবায়ের এতে প্রধান অতিথি ছিলেন। খেলার খবর, কাবাডি। কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আজ কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ভেড়ামারা থানার টিম ৮৮ থেকে ৭৮ পয়েন্টে দৌলতপুর থানা টিমকে এবং দ্বিতীয় খেলায় মিরপুর থানা টিম ৮৮ থেকে ২২ পয়েন্টে ইবি থানা টিমকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতরাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশে দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, পাবনা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ মিনিটে বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: that.
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
2: প্রিয় শ্রোতা, আজ 8-আশ্বিন 1433 বঙ্গাব্দ, প্রকৃতিতে চলছে শরৎকাল। সকলকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের নিয়মিত আয়োজন সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছে আমি কৃষিবিদ কাইয়ুম কাফ
3: এবং আমি হালিমা তোসামিয়া। কৃষি কৃষ্টি, এই কৃষিকে ঘিরেই আমাদের জীবন, জীবিকা ও ঐতিহ্যের দীর্ঘ পথ চলা গড়ে উঠেছে। সময়ের সঙ্গে কৃষিতে এসেছে নানা পরিবর্তন, তৈরি হয়েছে নতুন নতুন সম্ভাবনা। ফসল উৎপাদনের পাশাপাশি গবাদি পশুপালনও আজ অনেকের জীবিকা ও আয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শ্রোতা, একটি খামারের সাফল্য অধিকাংশই নির্ভর করে পশুর সুস্থতা ও উৎপাদন ক্ষমতার উপর, এবং এর জন্য প্রয়োজন বয়স, জাত ও উৎপাদনের ধরন অনুযায়ী সঠিক খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা, পাশাপাশি বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা এবং সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
2: তাই সেই প্রয়োজনীয়তা থেকে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব গবাদি পশুর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগের করণীয়। প্রিয় শ্রোতা, প্রতিপর্বের ন্যায় আজকেও আমাদের আলোচনার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত দুইজন, অর্থাৎ ইমেইল থেকে একজন এবং ডাকযোগে প্রেরিত চিঠির মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
3: যাক কাফি, অনেক কথাই তো হলো, তো চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
5: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা পামিস অনুযায়ী এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। সেই সাথে কয়েকটি মৃদু তাপপ্রবাহ এবং 3-5 দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রিয় আমন চাষী ভাই ও বোনেরা, বর্তমানে রোপা আমন ধানের শীষ বের হওয়া পর্যায়ে রয়েছে, যে পর্যায়টি ধানের ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় ক্ষেতের পানি 2-5 সেন্টিমিটার বজায় রাখুন।
4: এ সময় গবাদি পশু এবং হাঁস মুরগির যত্নে বিশেষ লক্ষ্য রাখুন। গবাদি পশুকে তড়কা, বাদলা এবং খুরা রোগের টিকা এবং নিয়মিত কৃমিনাশক প্রদান করুন। গোয়াল ঘর ব্লিচিং পাউডার দিয়ে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। লাম্পি ডিজিজ, মশা মাছির উপদ্রব এড়াতে গোয়াল ঘরে ন্যাপথারিন ব্যবহার করতে পারেন। অবশ্যই পশু পাখিদেরকে শুকনো খাবার এবং পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। প্রিয় কৃষক ভাই বোনেরা, আগামী সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি কার্যক্রম পরিচালনা করুন। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য মোবাইল যোগে আপনারা যোগাযোগ করতে পারেন 16123 এবং প্রাণী সম্পদ সম্পর্কিত সংস্থার জন্য 16358 নম্বরে।
5: কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা,
4: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিঠুন চন্দ্র দে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, দিরাই, সুনামগঞ্জ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি,
6: ধন্যবাদ।
3: প্রথমে যদি আপনার কাছে আসি, আমাদের এই যে প্রাণী সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেখা যায় মোটা তাজা করণের ক্ষেত্রে আমাদের খামারিরা আসলে কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন?
6: আসলে আপনি জানেন যে বাংলাদেশে মোটামুটি ভাবে 2 ঋতুই প্রমিনেন্ট, একটা হচ্ছে বর্ষাকাল এবং আরেকটা হচ্ছে শীতকাল। আমাদের কৃষকদের উচিত হচ্ছে বর্ষাকালে যেহেতু বিভিন্ন রকমের ঘাস প্রচুর পরিমাণে জন্মায়। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি বর্ষাকালে প্রোডাকশনটা বেশি করে প্রিজার্ভ করে রাখবো, আর শীতকালে সেটা ব্যবহার করব। যদি মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ঘাস ব্যবহার করতে হবে অ্যাড লিমিটাম, মানে হচ্ছে যতক্ষণ খেতে চায়, যতটুকু খেতে চায় ততটুকু তাকে কাঁচা ঘাস ব্যবহার করতে হবে। ওদের পাকস্থলী চার প্রকোষ্ঠ বিশিষ্ট, সেই ক্ষেত্রে তাদেরকে দেখা যায় যে ডাইজেশন ভালো করার জন্য কাঁচা ঘাসের সাথে আমরা শুকনো খড় ব্যবহার করতে পারি, বিভিন্ন রকমের দানাদার খৈল ভুসি এগুলো ব্যবহার করতে, এগুলো মিক্সচার করে আমাদেরকে খাদ্য ব্যবহার করতে হবে অ্যাড লিমিটাম হিসেবে। সেই ক্ষেত্রে পাশাপাশি বর্ষাকালে বা শীতকালে যেন দেহে খনিজ পদার্থে যেন ঘাটতি না ঘটে, সেই ক্ষেত্রে খনিজ পদার্থ হিসেবে আমরা লবণ ব্যবহার করতে পারি বা ডাইক্যালসিয়াম ফসফেট ব্যবহার করতে পারি। মোটামুটি 100 কেজি গরুর জন্য 2.5 কেজি শুষ্ক পদার্থের হিসেবে খাবার লাগে, সেই ক্ষেত্রে 400 কেজির জন্য ড্রাই ম্যাটারে 10 কেজি খাবার গাভীকে প্রোভাইড করতে হবে আর কি।
2: আপনি যেমনটা বলছিলেন গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে, তো অনেক খামারই রয়েছে যারা দুধেল গাভী বা দুধেল গরু প্রতিপালন করেন, তো এক্ষেত্রে দুধেল গাভী বা গরু যারা প্রতিপালন করেন সে সকল খামারিগণ কি করবেন?
6: দুধেল গাভীর জন্য আমরা সাজেস্ট করি যে তারা তাদেরকে বডি ওয়েটে 2.5%, মোটামুটি 400 কেজি গাভীর জন্য অ্যারাউন্ড যদি কাঁচা ঘাসের হিসাবে আসে তাহলে 40 কেজির মতন কাঁচা ঘাস, সাথে 2-3 কেজি দানাদার খাদ্য এবং 2-3 কেজি খড় ব্যবহার করতে হবে।
2: আচ্ছা, বাংলাদেশে তো দেখা যায় যে অনেকেই হচ্ছে ক্রস ব্রিড আমরা যেগুলো বলি সেই ধরনের দুধেল গাভী প্রতিপালন করেন, তো এক্ষেত্রে কি কোনো আলাদা করে ব্যবস্থা নেওয়ার দরকার আছে?
6: মোটামুটি ভাবে বাংলাদেশের আবহাওয়ার জন্য আমরা ক্রসব্রিডটাই সাজেস্ট করে থাকি, যেহেতু আবহাওয়ার তুলনায় এটা যথেষ্ট সাসেপ্টেবল, শুধুমাত্র প্রোডাকশনের দিক দিয়ে না, যেহেতু আমাদের মোটামুটি খামারি গ্রামের, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বর্ষাকালে খাদ্যের অভাব হয়, আমরা সাজেস্ট করি ক্রসব্রিড, কারণ তারা খাবার কম খায় কিন্তু প্রোডাকশনটা ভালো।
3: কিন্তু আমাদের যেটা একটা কনসার্ন ইস্যু যে রোগ ব্যবস্থাপনা, যেটা এই যে গবাদি পশুর ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষেত্রে কি কি সতর্কতা আগে থেকে নেওয়া উচিত বলে আপনি মনে করছেন?
6: রোগ প্রতিরোধের জন্য প্রথম এবং প্রধান কাজ আমাদের যে গরুর খামার, এই খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, ফ্লোর ভিজা থাকা যাবে না বা গরুর গোবর যা আছে সেগুলো পরিষ্কার করতে হবে, এবং সকালে দিনে এবং সন্ধ্যার সময়, এবং সেটা যদি প্রত্যেকদিন সকালবেলা করা হয় তাহলে সকাল এবং সন্ধ্যার সময় টাইমটা যেন একই রকমের হয়, এবং সেই সাথে ভ্যাকসিনেশন যে শিডিউল আছে ওই শিডিউলটা ফলো করতে হবে, এবং ওই ভ্যাকসিনেশন শিডিউলের অনেক ভ্যাকসিন আছে যেগুলো বুস্টার ডোজ দিতে হয়, মানে 6 মাস পর পর দিতে হয়, অনেকগুলো আছে যে 1 বছর পর পর দিতে হয়, ওই টিকাদান কর্মসূচিগুলো আমাদের সঠিকভাবে সঠিক সময়ে আমাদের প্রয়োগ করতে হবে, এবং সেই সাথে সাথে একজন ভেটেরিনারিয়ানের সাহায্য নিতে হবে।
3: তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের যে রুটিন মাফিক যে শিডিউল গুলো থাকে সেগুলো মেইনটেইন করে, এবং আমরা চিকিৎসকের শরণাপন্ন সবসময় থাকতে হবে।
2: আচ্ছা, আপনি তো প্রতিরোধ সম্পর্কে বললেন, এখন অনেক সময় দেখা যায় যে আমাদের গবাদি পশু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, এবং আমরা সবচেয়ে বেশি দেখি অনেক সময় ল্যাম্পি স্কিন এই রোগটা হয়ে থাকে, তখন কিন্তু খামারিদের মাথায় বেশ একটা দুশ্চিন্তা কাজ করে। এবার যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে গবাদি পশুগুলো আসলে কোন কোন রোগের আক্রমণের শিকার হয়, এবং এক্ষেত্রে খামারিরা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবেন?
6: ইদানিং বাংলাদেশে খুব বেশি পরিমাণে যে ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা, সেটা দেখা যাচ্ছে, এবং এটার উপসর্গ হচ্ছে যে সারা শরীরে গোটা হবে, এবং লিম্ফ নোডটা যেটা আছে ম্যান্ডিবলের নিচে ওইটা ফুলে থাকবে, এবং প্রচন্ড পরিমাণ জ্বর আসবে। এই লক্ষণ দেখার সাথে সাথেই আমাদেরকে যত দ্রুত সম্ভব ভেটেরিনারিয়ানের সাহায্য নিতে হবে, এবং এটার প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যে আপনার 6 মাস পর পর ভ্যাকসিন করতে হবে, এবং স্পেশালি এটা বর্ষাকালের, যেহেতু এই রোগটা বেশি দেখা যায় বর্ষাকালে শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা আমাদেরকে কৃষকদেরকে দিতে হবে আর কি। এছাড়াও আছে যেমন অ্যানথ্রাক্স রোগ দেখা যায়, যেটাকে বাংলায় বলা হয় তরকা, তো সেটার জন্য একই রকমের ব্যবস্থা। অ্যানথ্রাক্স হলে আপনার প্রথমত হচ্ছে লালা দেখা যাবে, এবং প্রচন্ড রকম টেম্পারেচার বেড়ে যাবে, এবং খাওয়া দাওয়া সবকিছু কমিয়ে দিবে, এবং হঠাৎ করে প্রোডাকশন কমে যাবে। একইভাবে অ্যানথ্রাক্স রোগের টিকার জন্য যে আমাদের 4 থেকে 6 মাস বয়সী যে বাচ্চা গরু আছে তাকে টিকা দিতে হবে, এবং বছরে এটা 2 বার টিকা দিতে হবে 6 মাস পর পর। এছাড়াও অন্যান্য রোগ আছে, যেমন বর্ষাকালে বাদলা রোগ দেখা যায়, যেটাকে আমাদের ভাষায় ব্ল্যাক কোয়ার্টার পাতলা পায়খানা যে এটা হয়, ওই প্রতিটার জন্যই আমাদের প্রিভেনশন প্রোগ্রামটা আসলে গরুর খামারের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। রোগ হওয়ার আগেই যেন আমরা
2: প্রতিরোধটা গড়ে তুলতে পারে।
3: অনেক সময় দেখা যায় যে আমরা গ্রামে ব্যাপারটা অনেকটা সচেতন ভাবে না নিয়ে আমরা কোনো দোকান থেকে গিয়ে আমরা কোনো না কোনো ট্রিটমেন্ট নিয়ে নিই, যেটা পরবর্তীতে ক্ষতিকর। তো আপনার কি এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা যে ঠিক কোন সময়গুলোতে আমাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত সঠিক চিকিৎসা ব্যবস্থা পাওয়ার জন্য?
6: এটা আসলে লক্ষণ দেখার সাথে সাথে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে যোগাযোগ করা উচিত। আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল বিভিন্ন উপজেলায় আছে, যেগুলোতে আমাদের প্রচুর রিসোর্স আছে, সরকার থেকে বিভিন্ন রকমের ভ্যাকসিন আমাদেরকে সহায়তা প্রদান করা হয়। তো সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনগুলো আমাদেরকে দিতে হবে।
2: প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, আশা করছি আলোচনা থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং রোগ হলে রোগের প্রতিরোধটা কিন্তু আগে গুরুত্বপূর্ণ এবং রোগ হলে তার প্রতিকার কিভাবে করবেন সে বিষয়েও জানতে পেরেছেন। আশা করছি আলোচনা থেকে আপনারা এই পদক্ষেপগুলো নিয়ে খামার কাজে আরো বেশি লাভবান হবেন। জনাব মিঠুন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
3: কাফি, আমরা তো আমাদের অতিথির থেকে আজকে যে বিষয় ছিল সে সম্পর্কে বিস্তারিত জেনে আসলাম। তো চলো আমাদের শ্রোতাদের আর অপেক্ষা না করি আজকের কুইজটি জানিয়ে আসি।
2: প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, গবাদি পশুর কোন রোগটি সবচেয়ে বেশি হয়? আমি আবারও বলছি, গবাদি পশুর কোন রোগটি সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, somvabonarkrishi@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
3: এছাড়াও ডাকযোগে আমাদেরকে আপনারা চিঠিতে উত্তর পাঠাতে পারেন। আমাদের ঠিকানা, সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। কাফি, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ কুইজ বিজয়ী, সেই অংশে আমরা চলে এসেছি। তো চলো কুইজ বিজয়ী নাম ঘোষণা করার আগে আমরা দেখে আসি সারা বাংলাদেশ থেকে কারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছে।
2: হ্যাঁ, চলো দেখে আসি কারা সঠিক উত্তর পাঠিয়েছেন।
3: প্রিয় শ্রোতা, ইমেইলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন, মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ ও পারভিন আক্তার।
2: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন BM ফরিদ আহমেদ, BM কৌশিক, আফিয়া খানম জুলি ও আহমেদ সুপ্তি।
3: খুলনা থেকে সাইফুল ইসলাম, মৌসুমী আক্তার, সালমা, মোসাম্মদ পারুল আক্তার, মোসাম্মদ নাসরিন আক্তার ও কাজী গোলাম রাব্বি।
2: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, সাবিহা কায়সার ইমা, ফাতেমা আক্তার, আরিফ মাহমুদ পরশ, MS শাকিল, খুরশিদ আলম সরকার, ফারহানা আক্তার, শিউলি আক্তার, জুয়েল রানা, মোর্শেদ আলম সরকার ও ওয়াসেক আবদুল্লাহ।
3: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, HM তারিক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
2: মুন্সিগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল ও আকশা আহমেদ।
3: রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মোহাম্মদ শফি উদ্দিন, নাজমুল হুদা, ATM আতাউর রহমান, স্বপ্না পারভিন ও মোসাম্মদ মাহফুজা খাতুন।
2: টাঙ্গাইল থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, আফিয়া সৈকত ও আরিফ হোসেন।
3: রাজশাহী থেকে সালাউদ্দিন লালন, জহুরুল ইসলাম জয়, নুরাইজ বিন জাহান, MN সেন্টু, পারভেজ আহমেদ।
2: জয়পুরহাট থেকে আজমাইন হোসেন ও আক্তারুল ইসলাম।
3: ঢাকা থেকে আফিয়া আহমেদ, মিরাজ আলী খান, সুজন আহমেদ ও মোহাম্মদ শামীম, তানজিলা সাথী।
2: মেহেরপুর থেকে তানভীর শাফি ও ফারিহা।
3: নাটোর থেকে মেহেদি হাসান।
2: চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন ও মেহেদি হাসান।
3: ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কিয়া।
2: ভোলা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম জুই, তানজিমুল আহসান, মাকসুদুর রহমান মুনির, উম্মে সালমা, মোহাম্মদ আব্বাস হোসেন ও নাজমা বেগম জুই।
3: চাঁদপুর থেকে রিধিকা রিধি, নওসাবা নুহা, লাবণ্য লতা, জান্নাতুল জুথি, সাফিয়া সেতু, সারাবান সারা, ইসাবা ইলা, হাসনা হেনা, আলামিনা আলো, সিনথিয়া সিথি, নাজনিন নিহা, তানজিম তটিনি, তাফরিহা তহুরা ও আদিবা আভা।
2: কুড়িগ্রাম থেকে শাহনাস পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ ও ফারদিনা তাসনিম দিশা।
3: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন।
2: কুষ্টিয়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাস পারভিন ও মোসাম্মদ সাবিনা খাতুন।
3: ময়মনসিংহ থেকে রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, নিশাদ খান, আব্দুল সাত্তার ও সাকিব হাসান বিদ্যুৎ।
2: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম।
3: পঞ্চগড় থেকে বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী ও পিয়ম চক্রবর্তী।
2: লালমনিহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, চৈতন্য কুমার রায়, হরিদাস চন্দ্র রায়, রুদ্র, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়, শহীদ, শফিকুল ইসলাম সোহাগ।
3: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, শাফিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার।
2: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান নোবেল, ডাক্তার আহমদুল্লাহ রিশাদ, মাসুদ রানা, মোহাম্মদ রমজান লিরিপন ও মুসাম্মাত রুনা খাতুন।
3: চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সরোয়ার, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ শের আলী সেলিম, মুসাম্মদ নূরজাহান বেগম, শাহেদা আরবি ছন্দা ও মোহাম্মদ রনি আহমেদ,
2: যশোর থেকে জাকির হোসেন জীবন ও রাশেদুল ইসলাম,
3: মাগুরা থেকে আজগর আলী মন্ডল,
2: পাবনা থেকে আনোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিম আহমেদ,
3: কুমিল্লা থেকে আইরিন আক্তার,
2: নওগাঁ থেকে মোসাম্মদ শামিমা খাতুন,
3: নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ও খন্দকার শহীদুল ইসলাম,
2: সাতক্ষীরা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ হেলাল হোসেন এবং সর্বশেষ নরসিংদী থেকে মহসিন আলম সরকার।
3: প্রিয় শ্রোতা, ডাকযোগের মাধ্যমে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন বগুড়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আসহারুল হক,
2: নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শামীম শরীফ, মোহাম্মদ আল আমিন, সুরাইয়া সিনহা, সূচনা সূচি ও অনামিকা অনন্যা,
3: পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন, বৃষ্টি আক্তার নদী, আল আমিন খান সালমান, মোহাম্মদ রাশিদুল ইসলাম, রিবা আক্তার জুথি, মোসাম্মদ রুকাইয়া আক্তার রিয়া, মিম আক্তার মিথিলা ও মোহাম্মদ সিফাত ইসলাম,
2: টাঙ্গাইল থেকে আয়শা আক্তার নুরি ও মোহাম্মদ ফারুক হোসেন,
3: মুন্সীগঞ্জ থেকে তানবিন তনু, সানিয়া শারিন সুহা, আফরোজা জান্নাত, সামিয়া জারিন সাবা ও নুরেন দুরদান,
2: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ, সুজন আহমেদ, সানোয়ার হোসেন, তাহরিম তিথি, তাজবিবা তসবি, নন্দিনী নীলা, ইহিতা এরিন, কৌশিক আহমেদ ও ফয়সাল আহমেদ,
3: ময়মনসিংহ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া,
2: বরগুনা থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন,
3: বরিশাল থেকে বরুণ কর্মকার শোভন ও মোহাম্মদ শামসুল হক,
2: খুলনা থেকে মোহাম্মদ ইউসুফ আলী, শাকিল আহমেদ, তাবারাকা, শাহজাহান ঢালি, মোহাম্মদ আব্দুল মালিক, আয়েশা বেগম আশা, মোসাম্মদ হীরা খাতুন, মোসাম্মদ নাসরিন আক্তার মিম ও হাবিবুর রহমান,
3: চাঁদপুর থেকে তাসনিয়া তনয়া ও তানজিলা তাসিন,
2: চুয়াডাঙ্গা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাহসান আহমেদ, মোহাম্মদ মুকাদ্দাস আলী ও মোহাম্মদ শামীম হোসেন,
3: টাঙ্গাইল থেকে মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ আশিক,
2: যশোর থেকে তুহিন আল মামুন, অনিমেষ মন্ডল, রেজা আল মামুন রানা, আমেনা খাতুন ও মোহাম্মদ রাশিদুল ইসলাম,
3: সাতক্ষীরা থেকে মোহাম্মদ নুরুজ্জামান,
2: ফরিদপুর থেকে মোহাম্মদ মাসুদ হোসেন,
3: কুষ্টিয়া থেকে মোসাম্মদ ময়না খাতুন, সালমা খাতুন সাথী, আব্দুল সালাম শেখ, মোসাম্মদ সাকরিন নেসা, সোরওয়ার্দি, মোসাম্মদ রুবিনা খাতুন,
2: ঝিনাইদহ থেকে মোহাম্মদ কফিল উদ্দিন, ফুলজান, এস এম সাবেদ আলী, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ রিপন আলী,
3: সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম ও অপূর্ব কুমার বাগচি,
2: রাজশাহী থেকে এ কে এম নুরুজ্জামান,
3: নাটোর থেকে মোহাম্মদ আসকান মোল্লা, সাবিনা ইয়াসমিন, মহিমা খাতুন ও মোসাম্মদ শাহনাজ বেগম,
2: নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান,
3: মেহেরপুর থেকে মোহাম্মদ তানভীর সাফি,
2: ভোলা থেকে মোহন,
3: গাজীপুর থেকে মোহাম্মদ আবু সাইদ,
2: মানিকগঞ্জ থেকে মোহাম্মদ শুভ মিয়া ও তাহফিম হোসেন তালহা।
3: প্রিয় শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ইমেইল এবং ডাকযোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কাফি, তুমি তো জানো সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন প্রত্যেকেই আসলে আমাদের কাছে বিজয়ী, কিন্তু সীমাবদ্ধতার কারণে আসলে লটারি ভিত্তিতে ইমেলের মধ্য থেকে একজন এবং ডাকযোগের মধ্য থেকে যে কোনো একজনকে আমাদের বিজয়ী বলে ঘোষণা করতে হয়। চলো আমরা সেই মহেন্দ্রক্ষণে চলে এসেছি, কি হলো লটারি ভিত্তিতে আজকে ইমেলের মাধ্যমে কুইজ বিজয়ী।
2: প্রিয় শ্রোতা, এ পর্বে ইমেলের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন, মোহাম্মদ আরিফ হোসেন, গ্রাম জিগাতলা, পোস্ট গোবিন্দাসী, থানা ভুইয়াপুর, জেলা টাঙ্গাইল, আরিফ হোসেন, আপনাকে অভিনন্দন।
3: কাফি, আমাদের কিন্তু আরো একজন বিজয়ী রয়েছে ডাকযোগের মাধ্যমে, তো ডাকযোগের মাধ্যমে লটারি ভিত্তিতে কে হলো আজকের কুইজ বিজয়ী?
2: হ্যাঁ, চলো তাহলে বলেই দেই। প্রিয় শ্রোতা, ডাকযোগে প্রেরিত চিঠির মধ্যে থেকে লটারির ভিত্তিতে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, গ্রাম ও ডাকঘর গোকুল, থানা ও জেলা বগুড়া। সাইফুল ইসলাম বাবুল, আপনাকে অভিনন্দন।
3: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গবাদি পশু শুধু খামারের সম্পদ নয়, অনেক পরিবারের জীবিকা ও স্বপ্নের অংশ। তাই খামারে পশুর খাবারের প্রতি যেমন নজর দিন, তেমনই নজর রাখুন তাদের আচরণ ও স্বাস্থ্যের ছোটখাটো পরিবর্তনের দিকেও।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

0: তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান কর সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, শারদীয় সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী রোমানা ইসলাম। গানের গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া।
1: এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল, গানের কথা সাজিয়েছেন গৌরপদ বসু, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে আপনাদের শোনাব দম ছায়াছবির গান, যুগলে গিয়েছেন ইমরান ও পার্শা মাহজাবিন।

বীর সেনানী ভাই বোনেরা, চাপা এবারে শুনবেন পল্লীগীতি শিল্পী শফি মণ্ডল, গানটির গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: অনুশীলন করা হবে। ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এবং ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, নুনিয়াবাদ, হাম্বুরারামপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ, অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: শুনছেন দুর্বার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান। রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবারে রয়েছে একটি ব্যান্ড সঙ্গীত, শিল্পী চাইম। চাইম ব্যান্ডের এই গানটির প্রথম কলি, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, এ হৃদয়ে সে কিছু নয়।

এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ 23 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আর্টিলারি কোর্স শুটিং 2026

0: এই গানটির সাথে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম খায়রুল আলম। এশিয়ান গেমস পুরুষ হকিতে আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। জাপানের গিপু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7:30 খেলা শুরু হবে। এছাড়া 26 সেপ্টেম্বর বাংলাদেশ ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। এদিকে আজ নারী হকি ইভেন্টে বাংলাদেশ দল নিজস্ব তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 8-0 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে চীনের কাছে 13-0 ব্যবধানে এবং মালয়েশিয়ার কাছে 3-1 গোলে পরাজিত হয় বাংলাদেশের নারী হকি দল। পুল এতে বাংলাদেশ নারী হকি দল চতুর্থ ম্যাচে আগামী শুক্রবার কাজাখস্তানের এবং আগামী রোববার পঞ্চম ও শেষ ম্যাচে ও চাইনিজ তাইপের মুখোমুখি হবে। জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের জিন্নাত আক্তার ব্রোঞ্জ পদক ভালো করেছেন। আজ আইচি নাগুয়া গেমসে মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীর সেমিফাইনালে জিন্নাত আক্তার 4-0 পয়েন্টে হেরে গিয়েছেন চীনের শীর্ষস্থানীয় প্রতিযোগী উদির কাছে। ফাইনালে ওঠা না হলেও জিন্নাতের ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল সেমিফাইনালে উঠেই। এই ইভেন্টে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না থাকায় 2 সেমিফাইনালের পরাজিত 2 খেলোয়াড়ই ব্রোঞ্জ পাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘ 40 বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। আগামীকাল উশুর ফাইনালে চীনের উদি ইরানের সুগান্ত সিনকাই চেতানের মোকাবেলা করবেন। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল ইন্দোনেশিয়ায় শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ এখন জাকার্তায় অবস্থান করছে। আগামী শুক্রবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্ট 5 অক্টোবর পর্যন্ত চলবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সা ও অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। আগামীকাল লিডসে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30 খেলা শুরু হবে। গতকাল চেস্টারলি স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে 89 রানে পরাজিত করে 3-ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী মাসের 9-13 তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখে লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিওরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটি 70তম বার্ষিকী উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের মধ্যে অনেকেই অ্যাজমা বা হাঁপানিতে ভুগে থাকেন। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের মাধ্যমে অ্যাজমা বা হাঁপানি থেকে মুক্ত হওয়া সম্ভব কিংবা ভালো থাকা সম্ভব। তাই যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের আজকের বিষয়, কিভাবে বুঝবেন আপনি অ্যাজমা রোগী। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রেজা মাহমুদুল হাসান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাসাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে অ্যাজমা বা হাঁপানি, এটি বলতে আমরা কি বুঝি?
1: অ্যাজমা বা হাঁপানি বলতে আমরা কি বুঝি, এটা বলার আগে আমি একটু বলতে চাই যে আসলে অ্যাজমাটা কোন জায়গার রোগ। আমরা যদি আমাদের শ্বাস যন্ত্র বা শ্বাসতন্ত্রকে ভাগ করি, প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফুসফুস, একটা হচ্ছে শ্বাসনালী। অ্যাজমা হচ্ছে আমাদের শ্বাসনালীর একটি রোগ। এই অ্যাজমা বা হাঁপানি রোগে যারা আক্রান্ত হয় তাদের শ্বাসনালীটায় যেটা হয় এক ধরনের প্রদাহ হয় বা এক ধরনের ইনফ্লামেশন বলি আমরা এটাকে। তাদের যেটা হয় শ্বাসনালীটা কিছুটা সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হওয়ার ফলে ওনার এক ধরনের শ্বাসকষ্ট হয়। এবং একই সাথে যেহেতু এটা একটি শ্বাসনালীর রোগ, শ্বাসনালীতে যদি কোনো প্রদাহ হয় তখন তার এক ধরনের অস্বস্তি ফিল হয় এবং সেখান থেকে একটা উপসর্গ হয়, সেটা হচ্ছে কাশি। অর্থাৎ অ্যাজমা বা হাঁপানি বলতে আমরা বুঝি কারো যদি শ্বাসনালীতে কোনো অ্যালার্জি জনিত বা অন্য যে কোনো কারণে কোনো প্রদাহ আছে এবং সেই প্রদাহের জন্য তার কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এবং এটা সাধারণত আমরা যেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করি সেগুলো না নিয়ে বা ওষুধ না খেয়ে যদি ভালো না হয় তখন আমরা ধরে থাকি যে তার হয়তো হাঁপানি হচ্ছে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে অ্যাজমা বা হাঁপানি, এটি আসলে কি কি কারণে হয়ে থাকে বা কেন হয়?
1: আচ্ছা, অ্যাজমা বা হাঁপানি হওয়ার মূল কারণ হচ্ছে অ্যালার্জি। আমরা বলে থাকি 80% ক্ষেত্রে অ্যাজমা রোগের কারণ হচ্ছে হাঁপানি, হাঁপানি রোগের কারণ হচ্ছে অ্যালার্জি। অর্থাৎ আপনার ফুসফুসের যে শ্বাসনালী, সেই শ্বাসনালী যদি বাইরের কোনো অ্যালার্জির দ্বারা আক্রান্ত হয়, সেটা হতে পারে ধুলাবালি, সেটা হতে পারে তীব্র ঝাঁঝালো যে কোনো গন্ধ, যেমন মশার কয়েলের গন্ধ, বডি স্প্রে, এয়ার ফ্রেশনার, যে কোনো তীব্র ঝাঁঝালো গন্ধ, রান্নাঘরের চুলার ধোয়ার গন্ধ, এগুলোতে যদি কারো শ্বাসনালী অনেক বেশি ইনফ্লামেশন হয় তখন দেখা যায় সেখানে এক ধরনের ইরিটেশন হয় এবং সেখান থেকেই এই কাশি বা শ্বাসকষ্ট বা হাঁপানির যে লক্ষণগুলো সেগুলো দেখা দেয়। অর্থাৎ আমরা মূল কারণ ধরি হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে বা হাঁপানির ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যালার্জি। আরেকটি বিষয় হচ্ছে যে কারো যদি ঘন ঘন আপার রেসপিরেটরি ইনফেকশন আমরা বলি, অর্থাৎ নাক বন্ধ হয়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, ঘন ঘন একটা ঠান্ডার সমস্যা হয়, সেখান থেকেও অ্যাজমার যে উপক্রমটা সেটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে কেউ যদি অনেক বেশি মানসিক এবং শারীরিক পরিশ্রম করে, মানসিক চাপে থাকে, সেখান থেকেও তার হাঁপানির লক্ষণগুলো দেখা দিতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই অ্যাজমা বা হাঁপানির লক্ষণগুলো কি প্রকাশ পায়?
1: আচ্ছা, আমি সে আগের কথায় চলে যাই। অ্যাজমা রোগটা হচ্ছে মূলত শ্বাসনালীর একটা রোগ। যখনই শ্বাসনালীতে অ্যালার্জি জনিত কোনো ইনফ্লামেশন হবে তখন সেখানে এক ধরনের ইরিটেশন হবে, সেখানে এক ধরনের প্রদাহ হবে, যার ফলে তার কাশি হবে। অর্থাৎ এক নম্বর লক্ষণ হচ্ছে তার একটা দীর্ঘদিন ধরে কাশি হবে। দুই নম্বর হচ্ছে যখনই সে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যাবে তখন সেখানে এক ধরনের শ্বাসকষ্ট অনুভব করবে। আর তিন নম্বর হচ্ছে যখন সে এই সরু শ্বাসনালী বা চেপে যাওয়া শ্বাসনালী দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে তখন এক ধরনের বাঁশির মতো শোষ আওয়াজ হবে। আর চার নম্বর হচ্ছে সবগুলো লক্ষণ মিলিয়ে তার এক ধরনের বুকে চাপ অনুভব করবে। এই লক্ষণগুলো যদি কারো থাকে এবং দীর্ঘদিন ধরে সেটাতে ভুগতে থাকে, দেখা যায় শীতকাল বা গরমকাল বা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো বেড়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিই যে হয়তো তার হাঁপানি রোগ রয়েছে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে অনেকেই আছেন যে এই অ্যাজমার কারণে ইনহেলার ব্যবহার করে থাকেন বা কোনো মেডিসিন খেয়ে থাকেন, বিশেষ করে ইনহেলারের কথাই বলতে চাই, তো মনে করেন যেটি সারা জীবনই ব্যবহার করতে হয়, এরকম কি কোনো নিয়ম আছে নাকি এটি একটা সময়ের পরে এটি বন্ধ করে দেয়া যায়?
1: ওকে, অ্যাজমা রোগের প্রধান যে ওষুধ বা আমরা প্রধান যে মেডিসিন বলে থাকি সেটা হচ্ছে তার শ্বাসনালীকে আমরা আরাম দিতে চাই। কিরকম আরাম দিতে চাই? আমরা সেই শ্বাসনালীটাকে একটা প্রলেপ দিয়ে ঢেকে দিতে চাই যাতে বাইরে থেকে যে অ্যালার্জেনগুলো আসতেছে সেগুলো সেখানে কোনো প্রদাহ সৃষ্টি না করে। এখন আপনার বাইরের যে ধুলাবালি বা ফুলের রেণু বা যে কোনো তীব্র ঝাঁঝালো গন্ধ, এগুলো থেকে তো 100% দূরে থাকা আসলে সম্ভব হয় না, সবসময় হয়ে ওঠে না। তখন আমরা যেটা করি যে আমাদের শ্বাসনালীটাকে আমরা একটা ওষুধ দিয়ে প্রলেপ দিয়ে দিই যাতে সেই অ্যালার্জেনগুলো গেলেও যাতে আপনার সমস্যা খুব বেশি না হয়। এই ওষুধ বা এই প্রলেপ দেওয়ার ওষুধটার নামই হচ্ছে ইনহেলার, যেটা আমরা সচরাচর দিয়ে থাকি অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। এখন আমরা কি সারা জীবন অ্যাজমা আক্রান্ত হলে সারা জীবন ইনহেলার নিব কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা নির্ভর করে কিছু জিনিসের উপর। একটা হচ্ছে আপনি কতটুকু নিয়ম মেনে চলতে পারছেন। যদি আপনি অনেক ভালো মতো নিয়ম মেনে চলতে পারেন তাহলে হয়তো আপনার একসময় ইনহেলার না নিলে আপনি ভালো থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ইনহেলার ঠিক মতো না নেন, দেখা যায় আপনি দুই মাস বা তিন মাস ঠিক মতো ইনহেলার নিয়েছেন, আপনি ভালো আছেন, তারপরে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু আপনি যদি ঠিক মতো ইনহেলার না নেন সেক্ষেত্রে বন্ধ করাটা কঠিন হয়ে যায়। অর্থাৎ ইনহেলার সবসময় লাগবে কিনা এটার উত্তর হচ্ছে খুব সহজ এরকম, আপনি অ্যালার্জি থেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব দূরে থাকতে এবং ইনহেলার বা ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করতে। সেক্ষেত্রে আমরা একটা সময় পরে হয়তো ইনহেলার কমিয়ে কমিয়ে বন্ধ করে দিতে পারবো।
0: এই অ্যাজমা রোগের চিকিৎসা আপনারা কিভাবে দিয়ে থাকেন?
1: আচ্ছা, প্রথম চিকিৎসাটাই হচ্ছে যে আপনি অ্যাজমা রোগের যে কারণ সেই কারণগুলো থেকে দূরে থাকবেন, অর্থাৎ যেই অ্যালার্জিগুলোর কথা আমি বললাম সেগুলো থেকে দূরে থাকবেন। যে কোনো তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ নট অনলি এটা যে শীতকালে হবে এরকম না, আপনি বাইরে অনেক বেশি একটু তীব্র গরমের মধ্যে আছেন, সেটা হতে পারে 30 ডিগ্রি, সেখান থেকে আপনি একটা এসি রুমে আসলেন হঠাৎ করে, সেখানে টেম্পারেচার 18 ডিগ্রি, অথবা 18 ডিগ্রির টেম্পারেচার একটা এসি রুম থেকে আপনি বাইরে গেলেন সেখানে টেম্পারেচার 32 ডিগ্রি। এই যে একটা তাপমাত্রার পরিবর্তন, আমরা বলে থাকি 3 ডিগ্রি তাপমাত্রার যদি বেশি পরিবর্তন হয়ে থাকে তাহলে অ্যাজমার লক্ষণটা বেড়ে যাবে। অর্থাৎ আপনি বাইরে থেকে এসে হঠাৎ করে খুব ঠান্ডা এসিতে থাকবেন না, বা ঠান্ডা পানিতে গোসল করবেন না, বা ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা পানি ব্যবহার করা, ঠান্ডা যে কোনো কিছু ব্যবহার করা, সেখান থেকে দূরে থাকবেন। আবার আপনি অনেক বেশি ঘেমে গেছেন, অতিরিক্ত গরমে আপনি কাজ করেছেন, ঘেমে গিয়েছেন, সেখান থেকেও আপনার হাঁপানির লক্ষণগুলো বেড়ে যাবে। অর্থাৎ অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে, তাপমাত্রার এইরকম হঠাৎ করে পরিবর্তন সেখান থেকে দূরে থাকতে হবে, যে কোনো মানসিক বা শারীরিক চাপ নেওয়ার চেষ্টা না করবে যতটুকু সম্ভব। আরেকটা হচ্ছে কিছু ওষুধের মাধ্যমে হাঁপানি রোগ বেড়ে যায়, এই ওষুধগুলো সাধারণত ব্যথার ওষুধ আমরা বলে থাকি। যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সর্বোপরি আপনি যদি আপনার চিকিৎসক দেওয়া ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করেন, নিয়মগুলো ঠিক মতো মেনে চলেন, তাহলে আপনি যথেষ্ট ভালো থাকবেন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন শ্রী বৃত্তি রায় ঠাকুরগাঁও থেকে, অ্যাজমা সাধারণত কি বা অ্যাজমা বলতে আমরা কি বুঝি?
1: অলরেডি আমি এটা একবার বলেছি যে আমাদের শ্বাসনালীর যে প্রদাহ বা শ্বাসনালীর যে ইনফ্লামেশন সেটাকে আমরা বলে থাকি অ্যাজমা বা হাঁপানি। আপনার শ্বাসনালী যদি অনেক বেশি সেন্সিটিভ থাকে বাইরের যে কোনো অ্যালার্জেন দ্বারা, তখন সেই অ্যালার্জেন গুলো যদি শ্বাসনালীতে যায়, অর্থাৎ ধুলাবালি, তীব্র ঝাঁচালো গন্ধ অথবা যে কোনো টেম্পারেচার চেঞ্জ, যে কোনো খাবারও হতে পারে, তখন সেই শ্বাসনালীটা অনেক বেশি সেন্সিটিভ থাকার জন্য সেখানে অনেক প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে সে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, সেখানে একটু ইরিটেশন হয় এবং এখান থেকে কাশি এবং শ্বাসকষ্টের উপদ্রব দেখা দেয়। এবং এটার নির্দিষ্ট একটা ট্রিগার থাকতে হবে, অর্থাৎ কোন নির্দিষ্ট জিনিস দ্বারা আক্রান্ত হলেই শ্বাসনালীটা এরকম হবে, সবসময় হবে তা না। অ্যাজমা রোগের একটা মূল পার্থক্য হচ্ছে অন্য রোগগুলোর মানে থেকে, সেটা হচ্ছে অ্যাজমা রোগটা মাঝখানে ভালো থাকবে, অর্থাৎ আপনি বছরের কিছু সময় ভালো থাকবেন এবং কিছু সময় আপনি অ্যাজমা দ্বারা আক্রান্ত হবেন। এবং যেই সময়গুলোতে আপনি অ্যালার্জির কাছে যাবেন, সেটা হতে পারে শীতকাল, সেটা হতে পারে অনেক অ্যালার্জির কোনো খাবার আপনি খেয়েছেন বা অনেক বেশি ঘেমেছেন, সেখান থেকে হতে পারে। যখনই আপনি অ্যালার্জির কাছে যাবেন তখনই আপনার এই কাশি এবং শ্বাসকষ্টটা বেড়ে যাবে, যখন আপনি যাবেন না তখন আপনি ভালো থাকবেন।
0: এরপরে আমাদেরকে লিখেছেন মোহাম্মদ শাহিন ইসলাম, তিনি টাঙ্গাইল থেকে আমাদেরকে লিখেছেন যে অ্যাজমা রোগ কি সম্পূর্ণরূপে নিরাময় হয় নাকি সারা জীবনই অ্যাজমা রোগে মানুষ ভুগতে থাকে, আর অ্যাজমা রোগ থেকে কি আসলে জটিল অন্য কোন রোগে আক্রান্ত হয় কিনা পরবর্তীতে?
1: প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে অ্যাজমা রোগটা মূলত একটা অ্যালার্জি জনিত রোগ। আপনার রক্তের গ্রুপ যেমন সারা জীবনে কখনো পরিবর্তন হয় না, ঠিক তেমনি আপনার শরীরে যদি অ্যালার্জি থেকে থাকে সাধারণত সে অ্যালার্জিটা কখনোই পরিবর্তন হয় না সাধারণত। অর্থাৎ আপনি ছোটবেলাতেই যদি কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি আপনার অ্যালার্জি থেকে থাকে, সেটা হতে পারে গরুর মাংস, সেটা হতে পারে পারফিউমের গন্ধ, সেটা হতে পারে শীতকাল বা অনেক বেশি ঘামলে, এটা আপনি যত বয়স হবে সেটা যে পরিবর্তন হয়ে যাবে তা না, সেটা রয়ে যাবে। অর্থাৎ ছোটবেলায় আপনার যে কারণগুলোতে অ্যালার্জির যে সমস্যাগুলোর জন্য আপনার হাঁপানি হয়েছিল, আপনি যখন বড় হবেন ঠিক তখনও আপনার সেই কারণগুলোর জন্যই হাঁপানির উপদ্রব বা হাঁপানির লক্ষণগুলো বেড়ে যাবে। হ্যাঁ, কিছু পরিবর্তন হতে পারে, কিছু অ্যালার্জি হয়তো কমতে পারে বা কিছু অ্যালার্জি হয়তো বাড়তে পারে, বাট অ্যালার্জি আপনার রয়ে যাবে। এবং এই অ্যালার্জির জন্য আপনার হাঁপানির লক্ষণগুলো যখনই আপনি অ্যালার্জির কাছে যাবেন এটা সবসময় হবে। অর্থাৎ আমরা যদি সারমর্ম বলি তাহলে বলা যায় হাঁপানি আপনার সারা জীবনের একটা রোগ, এবং এটা সবসময় আপনাকে মেনে চলতে হবে এটার নিয়মগুলো যেগুলো আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে
0: অন্য কোনো কঠিন রোগ
1: হতে পারে কিনা। আচ্ছা, না, হাঁপানি থেকে অন্য কোনো কঠিন রোগ হতে পারে না। তবে হাঁপানি থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন হাঁপানির কোনো চিকিৎসা না নেন, অর্থাৎ আপনি কাশি শ্বাসকষ্টতে আক্রান্ত হয়েই যাচ্ছেন কিন্তু কোনো চিকিৎসা নিচ্ছেন না, বা আপনি ভয় পাচ্ছেন আমি ইনহেলার নিলে যদি আমি আর কখনো না ছাড়তে পারি, বা কোনো একটা কারণে আপনি চিকিৎসা নিচ্ছেন না, তখন যেটা হয় আমাদের শ্বাসনালীকে আপনি যদি দীর্ঘদিন এরকম একটা অ্যালার্জির সংস্পর্শে নিয়ে যান, সেটা চিকিৎসা নিচ্ছেন না, তখন সেটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ সেই ক্ষতগুলো পার্মানেন্ট হয়ে যায়, এবং তখন যেটা দেখা যায় যে শ্বাসনালীটা একদম পার্মানেন্টলি সংকুচিত হয়ে যায়। তখন আপনার এই শ্বাসকষ্ট এবং কাশি এত তীব্র মাত্রায় হয়ে যায় যে ইনহেলার বা ওষুধ ব্যবহারেও সেটা আর কমে না, এবং আপনি তখন সামান্য কাজ করতে গেলে, অর্থাৎ একটু সামান্য হাঁটলে অথবা খাওয়া দাওয়া করলে, বাথরুমে গেলে, একটু জামা কাপড় পরলে আপনার মনে হবে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই লক্ষণগুলো তখনই হবে যখন আপনি অ্যাজমাকে নিয়ন্ত্রণের বাইরে রাখবেন সবসময় এবং নিয়মিত চিকিৎসা নিবেন না। অর্থাৎ অ্যাজমা থেকে অন্য কোনো রোগ হয় না, কিন্তু অ্যাজমা ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে এটাই আপনার জন্য অনেক বড় একটা সমস্যার কারণ হবে একটা সময়।
0: এরপরে আমাদেরকে মোহাম্মদ মেহেদী হাসান দিনাজপুর বোজাগঞ্জ থেকে তিনি লিখেছেন যে অ্যাজমা যদি কারো থেকে থাকে তাহলে কি ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে?
1: খাবারের বিষয়টা হচ্ছে এটা একটা মানে অনেক বড় একটা স্পেক্ট্রামের মধ্যে আসবে। আপনি যদি চিন্তা করেন যে আমার গরুর মাংসে অ্যালার্জি আছে বা আমার গরুর মাংসে সমস্যা আছে, এটার উত্তরটা আসলে খুব সহজ না। গরুর মাংস রান্না করার জন্য আমাদের রসুন প্রয়োজন হয়, সয়াবিন তেল প্রয়োজন হয়, অনেক সময় আলু দেওয়া হয়ে থাকে। মজার বিষয় হচ্ছে প্রতিটা জিনিসেই মানুষের অ্যালার্জি থাকে, অর্থাৎ আপনার রসুন অ্যালার্জি হতে পারে, আবার আলুতে হতে পারে, আবার আরেকজনের সয়াবিন তেলে হতে পারে। এখন আপনি যদি গরুর মাংস খাওয়ার পরে অ্যালার্জিতে আক্রান্ত হন, এটা কি গরুর মাংসের জন্য হলো, নাকি রসুন, নাকি সয়াবিন তেল, নাকি আলু, সেটার জন্য হলো, এটা আইডেন্টিফাই করা কঠিন, কারণ আপনি সবগুলো একসাথে খাচ্ছেন। অর্থাৎ অনেক রকম খাবার অ্যালার্জি হয়, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, হাঁসের ডিম বলতে আমরা যে একটা সহজ কথায় বুঝি যে এই এই খাবারগুলো হয়তো অ্যালার্জি, অন্যগুলোতে হয়তো অ্যালার্জি, না, বিষয়টা হচ্ছে এরকম না। অনেক ধরনের খাবার অ্যালার্জি থেকে থাকে এবং এই অ্যালার্জির পরীক্ষাও হয় এখন বাংলাদেশে, ঢাকায় হয় অনেকগুলো জায়গায়, যে আপনার কোন বিশেষ খাবারগুলোতে অ্যালার্জি আছে এবং সেই অ্যালার্জির মাত্রাও দেখা যায়। অর্থাৎ আপনার দেখা গেল আলুতে অ্যালার্জি আছে, আপনি আলু খাওয়া বন্ধ করে দিলেন কিন্তু গরুর মাংস আপনি খেয়ে যাচ্ছেন আলু ছাড়া, আপনার কোনো সমস্যা হচ্ছে না। আরেকজনের কিসে অ্যালার্জি সে জানে না কিন্তু সে ব্লাইন্ডলি অফ করে যাচ্ছে খাবার। তো আমি বলবো যে আপনি ব্লাইন্ডলি কোন কোন খাবার অ্যালার্জি আছে সেটা অফ না করে আপনি আগে এটা পরীক্ষা করে জেনে নিন যে আপনার কোন কোন খাবার অ্যালার্জি আছে। অনেক রকম খাবারে হতে পারে, যেটাতে আপনার অ্যালার্জি থাকবে সেটা আপনি বন্ধ করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে পার্সন টু পার্সন অ্যালার্জি ডিফার করে, অর্থাৎ আমার গরুর মাংসে অ্যালার্জি আছে মানে যে সবার থাকবে এরকম না, আরেকজনের অন্য খাবারও থাকতে পারে। সুতরাং আপনার জন্য যে খাবারটা অ্যালার্জি সেটা শুধু আপনার জন্য অ্যালার্জি, সেটা অন্য সবার জন্য হবে এটা জরুরি না।
0: এরপরে আমাদেরকে অলোক কুমার দে নালিতাবাড়ি শেরপুর থেকে লিখেছেন, দীর্ঘমেয়াদী কাশি থেকে কি অ্যাজমা হতে পারে কিনা?
1: না, অ্যাজমা দীর্ঘমেয়াদী কাশি থেকে হতে পারে এরকম না। অ্যাজমার একটা লক্ষণ হচ্ছে দীর্ঘমেয়াদী কাশি হওয়া। কাশির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে অ্যাজমা। আপনার কাশি হলেই যে সেটা অ্যাজমা হবে জরুরি না, আপনার যদি কাশি হয় সে কাশিটা কেন হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা যদি অ্যাজমার জন্য হয়, আপনি যদি চিকিৎসা না নেন তাহলে এই কাশিটা আপনার দীর্ঘমেয়াদী রয়ে যাবে, ভালো হবে না। আর যদি অ্যাজমার জন্য আপনি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে কাশিটা ভালো হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, ধরে নেওয়া গেল আপনার অ্যাজমা আছে কিন্তু চিকিৎসায় আপনি ভালো হচ্ছেন না, তাহলে দুইটা বিষয় হতে পারে। একটা হতে পারে হয়তো আপনার অ্যাজমা নেই, হয়তো আপনার অন্য কোন রোগ আছে, অথবা অ্যাজমার সাথে আপনার অন্য একটা রোগ আছে যেই রোগের জন্য আপনার কাশিটা ভালো হচ্ছে না। দুই নম্বর বিষয় হচ্ছে হয়তো আপনার যে অ্যাজমা আছে হয়তো যে অ্যাজমাটা আছে সেই অ্যাজমার জন্য যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটা হয়তো সাফিসিয়েন্ট না, হয়তো একটু আপনাকে আমরা বলি স্টেপ আপ করা, হয়তো আর একটু বেশি পাওয়ারফুল বা বেশি ওষুধ হয়তো আপনার লাগতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার অ্যাজমার যে কারণগুলো আছে হয়তো আপনি সেই কারণগুলোর কাছে সবসময় যাচ্ছেন। অর্থাৎ আমি যদি সহজ করে বলি যে আপনার মশার কয়েলে অ্যালার্জির সমস্যা আছে বা মশার কয়েলে আপনার হাঁপানি বেড়ে যায়, আপনি নিয়মিত ইনহেলার ব্যবহার করছেন আবার একই সাথে মশার কয়েল দিয়ে ঘুমাচ্ছেন, আপনার কাশি ভালো হচ্ছে না। কারণটা হচ্ছে যে আপনি মশার কয়েল ব্যবহার করছেন তাই কাশি ভালো হচ্ছে না। অর্থাৎ দীর্ঘমেয়াদী কাশি অ্যাজমার একটা লক্ষণ, এবং দীর্ঘমেয়াদী কাশি থাকলে অ্যাজমা আছে কিনা সেটা নির্ণয় করে নেওয়াটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।
0: এরপরে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মোসাম্মদ শামিমা খাতুন, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে প্রাথমিকভাবে আমরা অ্যাজমার জন্য কি করতে পারি বা কি ধরনের চিকিৎসা নিতে পারি।
1: প্রথম অ্যাজমার চিকিৎসার প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করা, সেই সমস্যাটাকে চিহ্নিত করা। আমরা অনেকেই এটা ধরে নেই যে আমার একটু ঠান্ডা কাশির সমস্যা আছে, এটা হয়তো স্বাভাবিক, এটা খুব গুরুত্ব দেওয়ার কিছু না, এবং এটার জন্য সে দীর্ঘদিন ধরে কাশিতে এবং শ্বাসকষ্টতে আক্রান্ত হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন সেটা ওষুধের মাধ্যমে নির্মূল করাটা খুব কঠিন হয়ে যায়। তার মানে আপনার যখন শুরুতেই কাশি হচ্ছে এবং সে কাশিটা দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে হচ্ছে, ভালো হচ্ছে না, সেটাকে আপনি চিহ্নিত করেন এবং সেই কাশিটার জন্য যে চিকিৎসা নিতে হবে এই ব্যাপারটা আগে আপনি অনুধাবন করেন। কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ শুরুতেই নেবেন, তারপর চিকিৎসক আপনাকে বলে দিবে আপনার কি রোগ আছে। যদি আমরা ধরে নেই যে আপনার হাঁপানি আছে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি হাঁপানির নিয়মগুলো ঠিকমতো মেনে চলবেন এবং চিকিৎসক আপনাকে যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে বলেছেন ঠিক যেভাবে সেভাবে ব্যবহার করবেন।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে অ্যাজমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য, সেই সাথে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
1: আপনাকে ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
3: শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাক্ষাৎ, বিশ্বজুড়ে মানবিক সহযোগিতার পরিধি বাড়ানোর আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদে আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার বিষয়। পোশাক খাতের সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীর যানজট, ডেঙ্গু নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন এলজিআরডি মন্ত্রী। দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে, হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জুন মাসের পর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত। 20তম এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টের গ্রুপ পর্বে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। আজ স্থানীয় সময় সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং রোটারি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী আজ দিনের কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত উত্তরণ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন। এছাড়া তিনি বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ডক্টর ব্রেন্ডন নেলসনের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া তিনি আগামীকাল বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী শুক্রবার নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে সফরের প্রথম দিন মঙ্গলবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠক ও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর 10টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে।
2: I will continue to stand up for the values of the United Nations Charter, and I will never, ever give up. Thank you.
3: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন। অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে নিউ ইয়র্কের হায়াত অ্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স ডিডিএ ফিলাইম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোজেল কাপলান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেন। এদিকে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রীর প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরে মঙ্গলবার রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী সফরের প্রথম দিনে 10টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
4: সকাল 8টা থেকে শুরু হয়েছে ওনার কার্যক্রম, এখন রাত্র 8টা বাজে, এখনো কিন্তু উনি আরেকটা প্রোগ্রামে রয়েছেন। আমাদের খুব প্যাকড শিডিউল, ওনার 12টা কর্মসূচি ছিল আজকে, 12টার ভিতর 10টাতে উনি সশরীরে উপস্থিত থাকতে পেরেছেন। সময় স্বল্পতার কারণে 2টাতে উনি সরাসরি যেতে পারেননি। আমাদের যেটা মনে হয়েছে আজকে প্রথম দিনের পরে, যে বাংলাদেশের স্বার্থকে কিভাবে প্রাধান্য দিয়ে জনগণের যে স্বার্থ সেটাকে সবার আগে রাখা যায়, বিশ্ব মঞ্চে কিভাবে নির্বাচিত একজন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের মর্যাদাকে আরো উপরে নিয়ে যাওয়া যায়, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।
3: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ছিল একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি। বিশ্বনেতাদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নিটবাইট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। আজ বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করেছে। জ্বালানি সংকট সমাধানে শিল্প মালিকদের সোলার সহ বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদেরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। মন্ত্রী বলেন, বড় শহরগুলিতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে অর্থনীতির উপর বড় প্রভাব পড়ে। এই সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার উপরও গুরুত্ব আরোপ করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় সংলগ্ন চত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১১৫৭ শিশু। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বাজারজাত করা হচ্ছে খাবার পানি। বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও রেস্তোরাঁয় সরবরাহ করা হচ্ছে ২০ লিটারের এসব পানির জার। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০০০ পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। বিস্তারিত প্রতিবেদনে
3: একে একে ফুটো করে দেওয়া হচ্ছে ২০ লিটারের হাজার হাজার পানির জার। প্রতিদিন রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও রেস্তোরাঁয় সরবরাহ করা হয় এমন অসংখ্য জার পানি। তবে অভিযোগ রয়েছে, এসব পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই প্রয়োজনীয় অনুমোদন। এমনকি পানি সরবরাহে ব্যবহার করা হচ্ছে মানহীন ও অস্বাস্থ্যকর পাত্র। অভিযোগের ভিত্তিতে বুধবার রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও বাটা সিগন্যাল এলাকায় অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। অভিযানে প্রায় ৫০০০ পানির জার ধ্বংস করা হয়। এ তথ্য জানিয়েছেন অভিযান পরিচালনাকারী বিএসটিআই এর উপপরিচালক এস এম আবু সাইদ।
6: বটতলা চৌরাস্তা, যেটা বাটা সিঙ্গেল মাল্টিপ্ল্যান মার্কেট, ঢাকা কলেজের সামনে, গাউসিয়ার সামনে, স্থান মল্লিকার সামনে, এই যে আমরা ৫টা ৬টা স্পটে প্রায় ৫০০০ জার আমরা ধ্বংস করলাম।
3: অভিযান চলাকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ফুড গ্রেডের জারে সরবরাহ করা হচ্ছে পানি, আবার কিছু জারে ব্যবহার করা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠানের লেবেল। এমনকি জারে থাকা পানির পরিমাণেও কারচুপির প্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিএসটিআই। অবৈধভাবে পানি সরবরাহকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
6: এর মধ্যে দুই একটা লাইসেন্স ছিল এবং সেগুলো লাইসেন্স প্রদানের যে শর্ত ছিল, শর্ত ভঙ্গ করায় নোংরা এবং অস্বাস্থ্যকর জারে পানি বিক্রয় বিতরণ করার জন্য আমরা এগুলো ধ্বংস করছি। যেগুলোর আমরা নাম ঠিকানা পাইছি, এগুলো আমরা সংগ্রহ করে আমরা নিয়মিত মামলা দায়ের করব।
3: এদিকে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পানির বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, রাজধানীতে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসের পর যুদ্ধরত পূর্বপক্ষের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে, অন্যথায় এই সংঘাতের জেরে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের সার্বভৌমত্বের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় সহায়তা প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতাকে বিশ্বের জন্য লজ্জাজনক বলে নিন্দা জানান। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের সমালোচনা করেন ম্যাক্রো। এদিকে আজ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর বিমান হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তারা পশ্চিমাঞ্চলীয় তাইস প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ কারফান পর্বত সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইয়েমেন সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টার গতকাল এক বিবৃতিতে একথা জানায়। যুদ্ধরত পক্ষগুলো লোহিত সাগর উপকূল সংলগ্ন উচ্চভূমির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। আগামী 6 মাসে ব্যাপক শক্তিশালী এল নিনোর প্রভাবে অসহনীয় তাপপ্রবাহে 4.5 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত গবেষণা কেন্দ্র আজ এই পূর্বাভাস প্রকাশ করে। গবেষকদের অনুমান, বৈশ্বিক তাপমাত্রা প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং চরম উষ্ণ দিনের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় 44% বেশি হবে। তুলনামূলকভাবে উন্নয়নশীল দেশগুলো এবং আফ্রিকার সাহেল অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবারও দেশের খবর। উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কলার মোকাম হিসেবে পরিচিত জয়পুরহাটের দুর্গাদহ কলার বাজার, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই বাজারে নিয়ে আসেন তাদের উৎপাদিত কলা। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকার ও ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে দিনভর থাকে ব্যস্ততা। প্রতিদিন এই বাজারে চলে বিপুল পরিমাণ কলার বেচা কেনা। উৎপাদন ও বাজারজাত করে এবার কলার ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরাও। বিস্তারিত প্রতিবেদনে।
8: জয়পুরহাটের দুর্গাদহ কলার বাজারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কলা বেচাকেনা। কৃষকরা সাইকেল, ভ্যান বা অন্য যানবাহনে করে জমি থেকে কলা নিয়ে আসেন এ হাটে। স্থানীয় পাইকারি ব্যবসায়ীরাও জমি থেকে কলা কিনে এই বাজারে নিয়ে আসেন। দাম ভালো পাওয়ায় কলা চাষে আগের থেকে এখন বেশি আগ্রহী বলে জানাচ্ছেন কৃষকরা।
9: 100 টাকার থেকে ধরে 300-350 টাকা চাম্পা কলা বিক্রি হচ্ছে, আর সাগর কলা মনে করেন যে 150 থেকে ধরে 200-300।
10: এখন তো খরচা করা শেষ হয়নি, আরো আরেকটি খরচা করা লাগবে, পরে 20,000 টাকা খরচা আসবে। মানে বাজার ভালো হলে 1 লাখ পর্যন্ত বিক্রি হয়।
8: বর্তমানে এক কেজি কলা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন এই হাটে কলা কিনতে। এখানকার কলার মান ভালো বলে জানাচ্ছেন তারা।
11: কলার মান ভালো, পেশা কিনেও ভালো, মানে মুকামে মনে করেন আপনার সাইজে ভালো।
8: জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা জানান, জেলায় 700 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। রোগ বালাই কম আর ফলন ভালো হয়, কলা চাষ বৃদ্ধি করছে কৃষকরা।
12: 700 হেক্টর জমিতে কলা আবাদ করেছে এবং এর উৎপাদন ভালো, প্রায় 18 মেট্রিক টন পার হেক্টরে, এবং রোগ বালাই কম ও অধিক উৎপাদন হওয়ার কারণে, দাম বেশি পাওয়ার কারণে কৃষকরা এর আবাদ ধীরে ধীরে বৃদ্ধি করছে।
8: বর্তমানে জয়পুরহাটে সাগর, সবরি, চাপা, চিনি চাম্পা ইত্যাদি জাতের কলা চাষ হচ্ছে। 1 বিঘা জমিতে খরচ 20-25,000 টাকা, আর কলা বিক্রি হচ্ছে 80-1 লাখ টাকা পর্যন্ত। আব্দুল আলীম, জয়পুরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।
5: এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ হকিতে আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7:30 খেলা শুরু হবে। এছাড়া 26 সেপ্টেম্বর বাংলাদেশ ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যে ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 970 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 950 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 780 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 815 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক দাতব্য মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাক্ষাৎ, বিশ্বজুড়ে মানবিক সহযোগিতার পরিধি বাড়ানোর আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদে আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার বিষয়। পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীর যানজট, ডেঙ্গু নির্মল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন এলজিআরডি মন্ত্রী। দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে, হুঁশিয়ারি তথ্য সম্প্রচার।

0: শিশুর প্রাণহানি। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জুন মাসের পর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত। এবং 20তম এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টের গ্রুপ পর্বে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি অ্যানি গুহ। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্ববাজারের জ্বালানি তেলের দামের অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় দেশের আমদানিকৃত জ্বালানির উপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, পরিবহন ও বিমা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ভর্তুকির চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সরকারি অর্থের ব্যবহার অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয়ের ফলে ডিজেলের মূল্য লিটার প্রতি 115 টাকা থেকে বেড়ে 135 টাকা, অকটেন 145 টাকা থেকে 165 টাকা, পেট্রোল 140 টাকা থেকে 160 টাকা এবং কেরোসিন 135 টাকা থেকে 155 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য 21 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা, ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে জ্বালানি তেলের সরবরাহ ও দামে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ঝাপটা বাংলাদেশেও লেগেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের 80টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি, কারণ সরকার মনে করে এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। অথচ জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত 6 মাসে বিপিসির লোকসান হয়েছে প্রায় 23,000 কোটি টাকা। যেমন ডিজেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের বর্তমান দরের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হলে এর মূল্য লিটার প্রতি প্রায় 205 টাকা হওয়ার কথা ছিল। ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষ, গণপরিবহন এবং সেচ নির্ভর কৃষকের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এর চেয়ে অনেক কম দামে ডিজেল সরবরাহ করছে। এখন মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে 135 টাকা, অর্থাৎ এখনও সরকারকে প্রায় 70 টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সরকার মনে করে জ্বালানি তেল যেহেতু বৈদেশিক মুদ্রায় আমদানি করা হয় এবং বাংলাদেশে এটি তুলনামূলক কম দামে জ্বালানি তেল বিক্রি হয়, তাই তেলের মূল্য সমন্বয় করা না হলে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচারের ঝুঁকি তৈরি হবে। এতে একদিকে দেশের বৈদেশিক মুদ্রার অপচয় হবে, অন্যদিকে ভর্তুকির সুবিধা দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ তৈরি হবে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত না হন, সেই প্রেক্ষিতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে 17 পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সার্বিকভাবে বলা যায়, বর্তমান বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বাড়ানো একটি সুচিন্তিত পদক্ষেপ। এতে বিপিসির লোকসান কমে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে, সরকারের অগ্রাধিকারমূলক ব্যয় অব্যাহত রাখা যাবে। তবে সরকার আশ্বাস দিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং জ্বালানি আমদানির ব্যয় কমে এলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের সুযোগ থাকবে। অর্থাৎ বর্তমান মূল্য সমন্বয়কে স্থায়ীভাবে উচ্চ মূল্য ধরে রাখার পরিবর্তে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরাও মনে করেন, আন্তর্জাতিক সংকটের কারণে তৈরি হওয়া এই পরিস্থিতি চিরস্থায়ী হবে না, এটি একটি সাময়িক পদক্ষেপ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী দীপক কর্মজুমদার, গানটির রচয়িতা মাহমুদুল হক।

এই দেশাত্মবোধক গানটির মধ্যে দিয়েই বিদায় নিচ্ছি মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 MHz বাংলাদেশ বেতার।

এই দেশাত্মবোধক গানটির মধ্যে দিয়েই বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশন থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা।

দেশাত্মবোধক গানটি শুনলেন। আপনারা শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত সকাল 8:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনতে পাবেন বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50 এবং রাত 8:55 ও রাত 9:20। আধুনিক গান শুনবেন দুপুর 12:30 মোহাম্মদ সালাউদ্দিন খান ও সঞ্জিদা শীলের কণ্ঠে। এছাড়াও আধুনিক গান শুনতে পাবেন বেলা 2:40 জামির রহমান লেমন ও মলিনা দাসের কণ্ঠে। রূপালী জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05 ও বিকেল 4:05। নজরুলসঙ্গীত পরিবেশন করবেন দুপুর 12:20 শিল্পী পাপিয়া ঘোষ। মঞ্জুরা রহমান ও আজমল হোসেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30। রাখালিয়া পল্লীগীতির

0: অনুষ্ঠান সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে। এছাড়াও পল্লীগীতি শুনবেন দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে কানাইলাল হালদার সমীর ও খাদিজা খাতুন পিথির কণ্ঠে। এছাড়াও মহিতোষ কুমার গিয়ে শোনাবেন পল্লীগীতি বেলা ২টা বেজে ৫০ মিনিটে। পাঁচমিশালী গান বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনতে পাবেন সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

أخرجت للناس

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ইফফাত সানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে অহিদা খানুম, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতর রহমান গাজী এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখতে দেখতেই আমরা প্রান্তিকে চলে এসেছি। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।